ব্যাক টু ব্যাক আবারও কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা অচেনা বন্ধুর কথা নিয়ে। শুনছেন ভিডিও বাংলা নেট ডট কমে গান বসে। তো আমাদের এই জীবনে অচেনা বন্ধু শুধুমাত্র মানুষ হয় তা কিন্তু নয়, এটা প্রাণীও হয়। সেটা সার্মেও হতে পারে, বেড়ালও হতে পারে, কিংবা কোনো পাখিও হতে পারে। প্রতিদিন আপনার সকাল হলেই বারান্দার সামনে দুটো চড়াই এসে কিচিমিচি ডাক শুরু করে। কি জন্য? যেন জানে যে আপনি তার জন্য কিছু খাবার দেবেন, আর সেই খাবারের অপেক্ষায় সে থাকে এবং আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। হ্যাঁ, অচেনা বন্ধু। আপনি প্রতি রাতে বাড়ি ফেরেন, ঠিক সেই বাড়ি ফেরার মুহূর্তে একটা সার্মেয় প্রতিদিন আপনাকে ছেড়ে যায় বাড়ি অব্দি। আবার পরের দিন সকালবেলা আপনি যখন বেরোন বাড়ি থেকে, তখন সেও কুটি কুটি পায় আপনার সঙ্গে যায়, একটা জায়গা অব্দি গিয়ে ফিরে আসে। হচ্ছে না বন্ধু। তো প্রতিদিন মানুষ ভালো থাকার জন্য কিছু না কিছুর সঙ্গে জুড়ে থাকেন। যারা মানুষকে খুব একটা অনেক ধাক্কা খেয়েছেন জীবনে, তারা কিন্তু সেই প্রাণীর দিকে কিছুটা ঝুঁকে যায় এবং বলে যে মানুষ ধোকা দিতে পারে কিন্তু প্রাণীরা কখনো ধোকা দিতে পারে না। তো এই যে একটা ভাবমূর্তি, অচেনা বন্ধুর প্রতি একটা অন্যরকম অনুভব, যেটা কিন্তু বলে যে প্রাণীরা কখনো মানুষকে ঠকায় না। তো আমাদের আড্ডা জারি থাকবে এবং আপনার এই কথা বা আমার এই কথা এটা মিলিয়ে দেখবেন কোথাও না কোথাও কিন্তু মিলিয়ে যাচ্ছে, সত্যি কিন্তু তাই। আর তাই আমাদের কাছে প্রাণী বড় বেশি আপন হয়ে উঠছে এখন, মানুষের থেকে। মানুষকেও আপন করতে হবে, তাকে জানতে হবে, সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। শুধুই ডিজিটাল মিডিয়া কিংবা এই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামের মোহেতে না ডুবে মানুষকে ভালোবাসার মোহে ডোবা উচিত। চলুন আবার কয়েকটা গান শুনি, তারপর ফিরে এসে আবার আটা জারি থাকবে। এখন গান।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুস্তাফির সৌভিকের সঙ্গে। তো আজকের এই শো শেষ হলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না 4474-3963-5712 তে। আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com অবশ্যই কিন্তু পাঠাতে ভুলবেন না কেমন লাগছে আজকের এই শো। তো এইভাবে আমরা কিন্তু অচেনা বন্ধুদের খুব সহজে খুঁজে বার করি এবং এই অচেনা আমাদের কাছে চেনা প্রিয় বন্ধু হয়ে ওঠে। ঠিক যেরকম আজ হয়তো আমাকে অনেকেই ওপারে প্রথম শুনছেন, এই মুহূর্তে আমি কিন্তু অচেনা, কিন্তু আজকের এই শো শেষের পর আমি কিন্তু আপনাদের কাছে ভীষণ চেনা হয়ে গেলাম। পরের দিন থেকে আপনিও আমার চেনা বন্ধু, অচেনা নয়। ঠিক যেরকম এত বছর ধরে রেডিও বাংলা নেট আপনাদের সকলকে প্রিয় বন্ধু বানিয়ে রেখেছে, ঠিক সেভাবেই একদিন অচেনা হোক তারপর ঠিক চিনে নিয়ে সেই ব্যাপারটাকে জারি রেখে প্রিয় বন্ধু হয়ে উঠবে আপনি আরেকজনের, আরেকজন আপনার। এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। এনজয় করতে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। টাটা।

সত্যি হেমন্তকালটা যে কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হেমন্ত অনেকটা প্রিয় মানুষের মতো নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আজকে হেমন্তের ইতিকথা নিয়ে আড্ডা দেব। হেমন্ত যদি কথা বলতে পারত তাহলে কী কী অভিযোগ করত আমাদের সকলকে বা আপনাকে কিংবা আমাকে, সেটা নিয়ে আড্ডা মারব। ততক্ষণ পরপর তিনটে গান শুনতে থাকুন, ফিরছি গানের বিরতির পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: গেল মিল।
1: ফিরে এলাম ব্রেকের পর, আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আজ আড্ডা মারার বিষয়টা হলো হেমন্ত ঋতুকে নিয়ে। সে যদি কথা বলতে পারত তাহলে আমাদের কি অভিযোগ জানাতো? প্রথম অভিযোগ হয়তো এটাই জানাতো যে শরতে মূলত যে সমস্ত উৎসবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং শীতকালেও নানা রকম উৎসব থাকে, হেমন্তে উৎসবের সংখ্যা খানিকটা কম এবং হেমন্ত ঋতুকে নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। হেমন্ত অনেকটা সেই সমস্ত মানুষের মতো যারা নেপথ্যে থেকে আমাদের জার্নিটাকে অনেক বেশি সিকিওর করে দেয়। অক্টোবরের শেষ এবং ডিসেম্বরের শুরু, তার মাঝামাঝি মাসটা হয় নভেম্বর এবং হেমন্তকাল। কি সুন্দর দুটো মাসকে, মানে দুটো ঋতুকে ব্যালেন্স করে। হেমন্ত নিয়ে প্রচুর গল্প আছে, হেমন্ত নেপথ্যে থাকলেও তার কার্যকারিতা অনেক, সেটা নিয়ে ফিরছি। পরপর কয়েকটা গান শুনিয়ে দিই, তারপরে আসি হেমন্তের বাকি কথা নিয়ে।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউ ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ কথা হচ্ছে হেমন্ত ঋতুকে নিয়ে। হেমন্ত যদি নিজে কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ আমাদের জানাতো। প্রথমত, হেমন্তকাল আমরা সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু হেমন্তকাল অর্থাৎ যে সমস্ত সাইলেন্স জিনিসপত্র আছে যারা নীরবে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে থাকে এবং কোনো কিছুর বিশেষ অপেক্ষা করার আগে তারা সেই সমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমনি হেমন্তর ভূমিকা কিন্তু অনেকটা বেশি। আপনার কি মনে হয় চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, কোনোদিনও যদি হেমন্ত শীতের সঙ্গে ঝগড়া করে তাহলে কিরকম হবে সেই ঝগড়াটা? মানে হেমন্ত শীতকে বলছে যে তোকে নিয়ে লোকে এত মাতামাতি করে, কিন্তু আমাকে নিয়ে তো এত মাতামাতি করে না, অথচ আমি না থাকলে তুইও আসতিস না। মানে এই ঝগড়াটা না অনেক বেশি মানে মিষ্টি আর মধুর হতো, কারণ শীতটা ভীষণ রোম্যান্টিক আর হেমন্তটা অনেকটা বেশি রোম্যান্টিসিজম শীতকে উপহার দেয়, এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা নিয়ে ফিরছি আপাতত, পরের গানগুলো সাজিয়ে রাখলাম হেমন্তের জন্য।

0: তোমার দেখা নাই।
1: ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যারির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobalani.com এ। মন যখন নিরুদ্দেশ। একবার আমি ঠিক পুজোর পরে পরে শহরে একা ঘুরছিলাম। আমার একা ঘোরার অভ্যেসটা আছে এবং আমার যেন কেন জানি না মনে হলো যে একটা নীরব ঋতু, নীরব নয় কিন্তু আমরা তাকে নীরব বলে সরিয়ে দিই এবং যে নীরব, যে শান্ত তাকে কিন্তু উপভোগ করার বিশেষত্বটা অনেক বেশি। আপনি মানেন বা নাই মানেন, হেমন্ত কিন্তু অনেক বেশি রোম্যান্টিক, কারণ হেমন্ত শীতের আগমনের সূত্রপাত। আজ আসি, সময় বলছে একেবারেই শেষ, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobalani.com এ। মন যখন নিরুদ্দেশ।

শরীরচর্চার উপকারিতার কথা আমরা সকলেই জানি, কিন্তু প্রতিদিনের জীবনযাত্রায় আলাদা করে নিয়মিত শরীরচর্চার জন্য একটা সময় বার করা অনেক সময় কিন্তু আমাদের হয়ে ওঠে না। শুনছেন রেডিও বাংলানেট .com, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা এই যে শরীরচর্চার কথা বলছি, আসলে আমরা যতই জানি না কেন এর উপকারিতার কথা অনেক সময় আলাদা করে কিছুটা সময় এর জন্য কিন্তু আমরা বার করতে পারি না, কিংবা বেশ কষ্টকর হয়ে ওঠে আমাদের জন্য একটা নির্দিষ্ট সময় বার করে নেওয়া। হয়তো সেভাবে আমরা সেই সময়টাকে যদি বার করতে নাও পারি সারাদিনের মধ্যে, কোনো একটা সময় কে যদি আমরা কিছুটা সময় আমরা নিই এই শরীরচর্চার জন্য, তাহলে কিন্তু আমাদের শরীর এবং মনকে আমরা ঝরঝরে একেবারে তরতাজা সতেজ রাখতে পারি। আর সেই সব কথা তো আমরা সকলেই জানি, কিন্তু কি করা হবে? আসলে শরীরচর্চা বললেই অনেক কসরত করতে হবে এই কথাটাই কিন্তু আমাদের মাথাতে আসে, কিন্তু অনেক আসন আছে যেগুলো সত্যি হয়তো খুব বেশি কঠিন নয়, কিন্তু সেইগুলো যদি আমরা দিনের কোনো একটা সময় বার করে নিয়ে সেগুলো করতে পারি, তাহলে কিন্তু আমরা সত্যি ভালো থাকতে পারি। জানবো সেই কথা, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গান শুনে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় সকলেরই কিন্তু একটা রুটিন থাকে, আর সেই রুটিনে আমরা কিন্তু আমাদের সমস্ত কাজগুলোকে ঠিক মতো গুছিয়ে নিই। কিন্তু সেখান থেকেই কি আমরা কিছুটা সময় বার করতে পারি না আমাদের নিজের শরীর আর মনকে ভালো রাখার জন্য, অর্থাৎ শরীর চর্চার জন্য? নিশ্চয়ই পারি। আর সেই সব কথা নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট .com, আর আমি অনামিকার রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমাদের প্রতিদিনের ব্যস্ততার কথা বলছি, সেখানেই উঠে আসছে যে কিছুটা সময় যদি আমরা শরীর চর্চার জন্য বার করতে পারি। অনেক সময় যেটা হয়, আমরা ভাবি যে আমরা সারা দিনের কাজকর্মগুলো ঠিক মতো মিটিয়ে দিয়ে তারপর সন্ধ্যের পরে আমরা কিছুটা সময় এক্সারসাইজের জন্য বার করে নেব। কিন্তু সারা দিনের কাজকর্মে এতটাই আমাদের ক্লান্ত হয়ে পড়ি আমরা, যে তখন মনে হয় যে এখন আর করতে ইচ্ছে করছে না। তাই সেক্ষেত্রে যেটা হয়, সেটা আর সন্ধেবেলা বা রাত্রিবেলা কিন্তু আর করা হয়ে ওঠে না। তখন ভাবা হয় যে সকালে ঘুম থেকে উঠে তারপর আমরা এক্সারসাইজ করব। কিন্তু যা হয়, যেহেতু শুতে শুতে দেরি হয়ে যায়, অনেকটা রাত হয়ে যায়, সেই জন্য ঘুম ঠিক মতো হয় না, তাই সকালে ঘুম থেকে ওঠাটাও কিন্তু হয়ে ওঠে না। তাই সকালে এক্সারসাইজ করার জন্য যে সময়টা আমরা বার করব ভাবি বা ভেবে রাখি, সেটাও আমরা অনেক সময় করে উঠতে পারি না। তাই সারা দিনে যেই সময়টা আমরা নিজেদের জন্য একটু বার করে নিতে পারবো, সেই 20-15 মিনিট টাইমটা, সেটাই কিন্তু আমরা সুস্থ থাকার জন্য অবশ্যই ব্যয় করতে পারি। জানবো সেই ছোট্ট ছোট্ট সেই ছোটবেলায় কিছু করে রাখা আমাদের সেই আসনগুলোর কথা, যেগুলো হয়তো খুব বেশি কঠিন নয় কিন্তু তার উপকারিতা অনেক। তবে এক শুনবো গান, ফিরে আসছি গানের উপরে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

রেডিও বাংলার .com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় কিছুটা সময় বার করে নেওয়া শরীর চর্চার জন্য, যেটা আমাদের একেবারেই হয়ে ওঠে না। কারণ আমরা এতটাই ব্যস্ত থাকি যে আমাদের মনে হয় সকালে করব, আর সকালবেলা মনে হয় সন্ধেবেলা করব। এই করে করেই কিন্তু সকালেও হয় না, সন্ধেতেও হয় না, আর তারপর আমরা পরের দিন আর এইভাবেই পেছোতে থাকি। কিন্তু আমাদের সেই প্রয়োজনীয় যে শরীর মনকে ভালো রাখার জন্য শরীর চর্চার সময়টুকুকে আমরা বার করতে পারি না। সেক্ষেত্রে যেটা করা যায় সেটা হলো, যদি আমাদের সারা দিনের মধ্যে যে সময়টাকে আমরা আমাদের সুবিধে মতো কিছুটা সময় যদি আমরা বার করে নিতে পারি 15-20 মিনিট, সেক্ষেত্রে অনেক কসরত করার দরকার নেই। সেই জিমে গিয়ে অনেকটা হাঁটতে হবে কিংবা আমাদের অনেকটা দৌড়তে হবে, অনেকগুলো আমাদের এক্সারসাইজ করতে হবে, এইগুলো না করেও আমরা কয়েকটি আসন কিন্তু আমরা করে নিতে পারি, যেগুলো ভীষণ ভীষণভাবে উপকারী এবং আমাদের শরীর আর মনকে একেবারে ঝরঝরে আর তরতাজা রাখতে সাহায্য করবে। তার মধ্যে যেমন রয়েছে বালাসন, যেমন রয়েছে বজ্রাসন, বদ্ধকোণাসন, পবন মুক্তাসনের মতো কিছু আসন, যেগুলো আমরা নিয়মিত যদি করি আমাদের অবশ্যই আমাদের শরীর আর মনকে ভালো রাখতে সাহায্য করবে। তবে যে কোনো আসন করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি। চলুন এখন শুনে নিই আমরা পরপর তিনটে গান। ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের ভীষণ প্রয়োজনীয় শরীর চর্চা নিয়ে। আমাদের প্রতিদিনের যে রুটিন, সেখানে অবশ্যই কিছুটা সময় আমরা বরাদ্দ করতে পারি আমাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য, আর সেই জন্য শরীর চর্চাটা কিন্তু ভীষণভাবে জরুরি, যা আমাদের শারীরিক এবং মানসিকভাবে ভালো রাখতে সাহায্য করে। আর সেই জন্যই অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি আমরা কিছু সহজ আসন আমরা নিয়মিত করতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই অনেকদিন পর্যন্ত সুস্থ থাকব, সতেজ থাকব এবং ঝরঝরে থাকব। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। আজ এ পর্যন্তই, আগামীকাল থেকে একই সময় আবার হাজির হয়ে যাব আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে রাখুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট

0: করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
2: Hold on, miss. 2055, we'll be grown up by then.
3: We're not having that, are we?
4: No.
5: Oi, hear that? It's water and cans.
6: And fix those drips and drops.
7: And take shorter showers, yeah?
6: Because when we work together, it all adds up.
7: So come on, you lot, search Let's Save Water.
8: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-23520-60। আরো বিশদ

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's Save Water.
11: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
12: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
13: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
11: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
5: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
6: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
5: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
7: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি আর সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আজকের তারিখটা মনে আছে? আজকের তারিখটা মনে পড়লেই কিন্তু আমার একটা কবিতার কথা মনে পড়ে, সেটা হলো একুশে আইন। আগে হ্যাঁ হ্যাঁ, একুশে আইন। তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছে নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা আজকে জারি হতে চলেছে একুশে আইন। তো একুশে আইন বলতে আমরা এই কথাই বুঝি যে কিছু অদ্ভুত উল্টো পাল্টা আইন যেগুলোর কোনো মানেই নেই। তো সেরকম আইন কিন্তু শুধুমাত্র যে সুকুমার রায়ের কবিতায় রয়েছে তাই নয়, বাস্তবেও অনেক দেশে এরকম একুশে আইন রয়েছে যেগুলো এক কথায় একদম মাইন্ড ব্লোয়িং আর কি। তো সেরকম কিছু একুশে আইনের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের ওপ্রান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.ghar

0: আজা পরদেশি ডট লাভদেশি ডট ইন।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Eto services? That level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspot team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

আমরা তো মাঝে মধ্যেই চুইংগাম খাই, কিন্তু এই চুইংগাম খাওয়া যদি আপনাকে এই জেলের মধ্যে ভরে দেয় তাহলে খুব একটা ভালো লাগবে কি? এই ঘটনাই কিন্তু ঘটে সিঙ্গাপুরে। আরে হ্যাঁ, সিঙ্গাপুর। সিঙ্গাপুর সব থেকে বেশি প্রসিদ্ধ নিজের ক্লিনলিনেসের জন্য, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ। তো সেখানে আপনি যদি চুইংগাম খান তাহলে আপনাকে শাস্তির মুখে পড়তেই হতে পারে। তার কারণ সেখানে চুইংগাম খাওয়া ব্যান, লোকজন থুতু করে ফেলে দেবে এবং তাদের দেশ নষ্ট হবে, নোংরা হবে, সেটা তারা কোনো মতেই মানতে পারেন না। আবার ধরুন আপনি যদি গ্রিসে যান তাহলে আপনি যদি দিদি হন, অর্থাৎ আপনি যদি মহিলা হন, তাহলে পেন্সিল হিল, হাই হিল ইত্যাদি আপনার জন্য পরা সম্পূর্ণ নিষিদ্ধ। তার কারণ গ্রিসে অনেক এরকম ঐতিহাসিক ভাস্কর্য, স্থাপত্য এবং রাস্তা আছে যেগুলো কিনা ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার হাই হিলের জন্য। সেই জন্য হাই হিল পরলেই আপনার কারাদণ্ড। তাহলে বুঝতে পারছেন যে 21শে আইন ঠিক কাকে বলে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে এই 21শে আইনকে নিয়ে। এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে এরকমই 21শে আইন আছে। তো সেরকমই আরও কয়েকটি দেশের কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের ও প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভেনিস নামে একটি শহর আছে নিশ্চয়ই জানেন, ইটালির সেই বিখ্যাত শহর যেখানে কিনা জলমগ্নই টোটাল শহরটি, অর্থাৎ সেই শহরে রাস্তাঘাটের থেকে বেশি খাল আছে, যেখানে কিনা খুব বেশি করে স্পিড বোট চলে, এবং সেই স্পিড বোটের মাধ্যমে সেখানকার লোকজন এখান থেকে ওখানে যাতায়াত করেন। তো সেই ভেনিসে আপনি যদি পায়রা পোষেন এবং পায়রাকে খাওয়ান, তাহলে আপনার পক্ষে সেটা খুব একটা ভালো জিনিস নয়, তার কারণ আপনার দণ্ড সেখানে হতেই পারে, এমনকি আপনাকে রীতিমতন জেলে যেতে হতে পারে। তার কারণ ভেনিসে অনেক এরকম ওয়াটার ক্যানেল আছে যেগুলো কিনা ব্লক হয়ে যেতে পারে পিজিয়নের জন্য, সেই জন্যই এই ব্যবস্থা। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছের আনার আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করছি বিভিন্ন দেশের কিছু একুশে আইনের কথা। তো সেই নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

জার্মানিতে যত সংখ্যক গাড়ি পেট্রোল কিংবা ডিজেলে চলে ঠিক তত সংখ্যক গাড়ি গ্যাসে চলে, এবং সেখানে কিন্তু একটি অদ্ভুত নিয়ম আছে, সেটা হলো আপনি যদি কোনো কারণে গ্যাস শেষ হয়ে যায় আপনার গাড়ির, তাহলে আপনাকে শাস্তির মুখে পড়তে হবে। আগে হ্যাঁ, তার কারণ আপনার এই যে গ্যাস শেষ হয়ে যাওয়া গাড়ি, সেটি একটি বড়সড় জ্যামের সৃষ্টি করতে পারে এবং সেই জন্য আপনি পানিশেবল, তাহলেই ভাবুন। তো রেডিও বাংলা .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করছি এরকমই কিছু অদ্ভুত নিয়মের কথা, যাকে বলে একুশে আইন। যেমন ধরুন, স্পেনে এরকম একটি অদ্ভুত নিয়ম আছে, সেটা হলো স্পেনে সমুদ্র সৈকতে গিয়ে আপনি যদি বালির বাড়ি বানান, অর্থাৎ সি বিচে যে বালির বাড়ি আমরা ছোটোবেলা অনেকবার বানিয়েছি, সেটা যদি আপনি স্পেনে বানান, তাহলে আপনার কিন্তু জেল হলেও হতে পারে। তার কারণ এই সমুদ্রের বিচে, অর্থাৎ সি বিচে এরকম বালির বাড়ি নাকি তাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করতে অত্যন্ত বেশি করে উপযোগী। তাহলে ভাবুন ভাবুন ভাবতে থাকুন, একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও বিভিন্ন একুশে আইনের কথা আপনার জন্য ওয়েট করবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

মেক্সিকোতে আপনি যদি বাইক চালান তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে বাইকের ফুটরেস্টে যেন আপনার পাটা থাকে। ফুটরেস্টে পা না রেখে যদি একটু স্টাইল করে একটু কেতা মেরে আপনি বাইক চালান তাহলে আপনার পরবর্তী গন্তব্যস্থল হবে নির্ঘাত জেল। আবার UAE-তে আপনি যদি কারুর নামে শপথ করেন বা দিব্যি গালেন তাহলেও ব্যাপারটা দিব্যি নিশ্চিন্তে থাকার মতন হবে না কিন্তু, তার কারণ আপনাকে দিব্যি ওই জেলের ঘানি টানতে হবে, তার কারণ ওখানে দিব্যি গালা অর্থাৎ UAE-তে দিব্যি গালা পুরোপুরি নিষিদ্ধ। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু অদ্ভুত 21 আইনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যেগুলো কিনা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে ঘটে চলেছে। তো কেমন লাগলো বলুন তো এই 21 আইনের কথা জেনে এই 21 আগস্ট? জানান আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডিও অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com যেভাবে চলতে থাকে আপনার পাশে আপনারই জন্য সেভাবেই চলতে থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা আর radiobanglanet.com। টাটা।

radiobangari.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি আছি, আর এই এক ঘন্টার আড্ডায় অবশ্যই গান থাকছে, গল্প থাকছে, আড্ডা থাকছে, কথা থাকছে, আর গান বলতে গেলে মন ভালো করার গান থাকছে। যেই গান শুনলে মনে হয় কোথাও যেন একটা হারিয়ে যাই কোনো একটা পাহাড়ের দেশে। এই যে পাহাড়ের দেশে হারিয়ে যাব, কিন্তু ঠিক কোন পাহাড়ের দেশে হারিয়ে যাব বলুন তো? বলছি আপনাদের জন্য আজকে অপেক্ষা করছে একটা দুর্দান্ত ঘোরার ডেস্টিনেশন। আমার একটু হয়তো ভুল হলো বলতে, তার কারণ একটা না, একাধিক ঘোরার ডেস্টিনেশন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে
1: কে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে

রেডিও বাংলালেই ডট কমে আমি রুবিনা আছি, এবং আজকে এই যে ঘুরতে যাওয়ার কথা বলছিলাম, ঘুরতে যাওয়ার কথা বলতে আমার কেন জানি না মনে হয় যেখানে ডাইভার্সিটি পরিপূর্ণ অর্থাৎ বৈচিত্র্যে ভরা ভারতবর্ষ সেইটার কথাই মনে হয়। এবং এই যে বৈচিত্র্যে ভরা ভারতবর্ষ, সেই ভারতবর্ষের মধ্যে যদি আপনি উত্তর পূর্ব দিকে তাকান তাহলে কিন্তু সেখানে রয়েছে সাতটি সুন্দরী বন, এবং বলা যেতে পারে সেই সৌন্দর্য বা সেই সৌন্দর্য যদি আপনি নিজে চোখে দেখতে চান তাহলে আপনাকে হুশ করে যেতে হবে সেই জায়গায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি কি ভাবছেন যে সেভেন সিস্টার্স আর সাতটা বোন মানে কোনো নারী বা মানুষের কথা বলছি? না না না না, একদমই না। উত্তর পূর্ব ভারতে রয়েছে সাতটি ডেস্টিনেশন, এবং সেই ডেস্টিনেশনের নাম তো আমি অবশ্যই বলবো। তার আগে বলি এখানে কেন মানুষ যায়। তার কারণ এখানে প্রকৃতি এবং পাহাড় আর তার সাথে সাথে গ্রিনারি তিনটেই একসাথে পাবেন, এবং তার সাথে সাথে মনোরম একটা পরিবেশ যেখানে মনে হয় যে হাত মেলে ধরি পুরো আকাশটাকে, পুরো প্রকৃতিটাকে। ঠিক সেই রকমই একটা সেভেন সিস্টার যাদের বলা হয় সেইখানে রয়েছে মণিপুর, মিজোরাম, অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। অর্থাৎ এই সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা সাত সহোদরা।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglani.com-এ এই যে সেভেন সিস্টার্স বা সাতটি বোনের কথা বললাম, সেখানে সব থেকে বড় কথা, আমরা তো সবসময় ভিড় ঘিঞ্জি এইসব জায়গায় যাই যেখানে প্রচুর প্রচুর লোকজন আসে, বিদেশি পর্যটকরাও আসে, ঠিক সেই রকমই তার পাশেই যদি আমরা এই জায়গাগুলোই রাখি, এখানেও বিদেশি পর্যটকরা আসেন এবং মানুষ ভিড় জমান, কিন্তু সেই তুলনায় অনেক কম। অর্থাৎ এখানে পরিবেশ বান্ধব এবং আপনি একটু গ্রামের ছোঁয়া পাবেন, অর্থাৎ আদিবাসীদের গ্রাম এবং তাদের যেভাবে সংস্কৃতি শিল্প সেগুলো দেখতে পাবেন, তার সাথে সাথে অবশ্যই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। এবার আসি মণিপুর। মণিপুর কেন যাবেন? এই যে ভৌগোলিক অবস্থানের সেই কারণে মণিপুরকে বলা হয় ভারতের রত্ন শহর। মণিপুর বেসিক্যালি 9টি পাহাড় দিয়ে ঘেরা একটি ওভাল শেপের উপত্যকা, এবং প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমি ছেড়েই দিলাম, কিন্তু যদি বলি যে কেন আরও যে যাবেন, তার কারণ এইখানে আকর্ষণ করার মতো রয়েছে অন্যতম একটি হ্রদ, যেটা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, এবং তার সাথে সাথে রয়েছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও জাতীয় উদ্যান, এবং রয়েছে অভয়ারণ্য যেখানে বিখ্যাত মণিপুরী সাংগাই হরিণও পাওয়া যায়, আর সবাই আমরা জানি যে এটি বিলুপ্ত প্রজাতির হরিণ। এত কিছু রয়েছে তার সাথে সাথে ভৌগোলিক কারণের জন্য, অবস্থানের কারণের জন্য মণিপুরে কিন্তু খুব তাড়াতাড়ি সূর্যোদয় এবং সূর্যাস্তও হয়।

radiobanglani.com এ আপনাকে নিয়ে যাচ্ছে কিন্তু সেভেন সিস্টার্স এর জায়গায়, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সেই সাতটি বোন যারা প্রাকৃতিক সৌন্দর্যে সুন্দরী, এবং সেখানে গেলে আপনি একটা অন্যরকম ভারতকে এক্সপ্লোর করতে পারবেন। আর অনেক সময় মনে হয় না যে নিজের বাড়ির কাছে বা নিজের ঘরের কাছেই যদি আমরা হাত পা মেলে দেখি তাহলে অনেক কিছু পাওয়া যাবে। যদি আমরা ঘরটাকে পশ্চিমবাংলা ভেবে ফেলি বা হ্যাঁ পশ্চিমবাংলাই ভেবে ফেলি, তাহলে কিন্তু আমাদের খুবই কাছে উত্তর পূর্ব ভারতের সেই সেভেন সিস্টার্সটা পড়ছে। তাহলে যদি আপনি প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্ল্যান করতে হবে নভেম্বর থেকে মে মাস অবধি, আর কারণ এই সময়টায় একটা আলাদাই সৌন্দর্যে পরিপূর্ণ থাকে সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স এর গল্প আড্ডা আজকে শেষ তো করতেই হচ্ছে, কিন্তু পুরোটা শেষ করতে পারলাম না, তার কারণ আরো অনেক কিছু বলা আছে, বাকি বোনদের কথাও বলা হয়নি, সেগুলো বলবো নেক্সট আড্ডায়। তাই জন্য আপনাকে থাকতেই হবে আর শুনতে হবে রেডিও বাংলা.com মন চক্ষুর নিরুদ্দেশ।

আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা প্রত্যেক দিন প্রচুর মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, আর সেই দেখা হওয়ার মাঝে কখন যে কোন বন্ধু আমাদের আপন হয়ে যায় সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। ঠিক সেরকম আমরা কিন্তু জানি না যে এই মানুষটা, যার সঙ্গে আমি হয়তো রাগারাগির পর্যায়ে প্রথম দেখা হলো, কিন্তু এটা আমাদের কাছে কিন্তু একদমই অচেনা, যে এই অচেনা মানুষটি কিন্তু আগামী দিনে আমাদের সবথেকে প্রিয় বন্ধু হয়ে যেতে পারে। তো এভাবেই জীবনের প্রত্যেকটা চলার ফাঁকে ফাঁকে আমাদের প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়, আর সেই দেখা না দেখা বা হঠাৎ করে এমন কিছু কিছু বন্ধু থাকে যারা হয়তো ক্ষণিকের অতিথির মতো আসেন কিন্তু আজীবন জীবনের কোথাও না কোথাও থেকে যায়, আর সেই থেকে যাওয়া মুহূর্তটাকে সঙ্গে করেই কিন্তু মানুষের বেঁচে থাকার লড়াই চলতে থাকে। তো এইভাবে আমরা প্রত্যেক দিন প্রচুর মানুষের সঙ্গে দেখা করি, কথা বলি, বন্ধুত্ব তৈরি হয়। আজকের এই আড্ডা সেই বন্ধুত্ব নিয়ে, অচেনা বন্ধু। হ্যাঁ, অচেনা বন্ধুর কথা নিয়ে আড্ডা হবে আজকের এই এক ঘন্টার আসরে। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি, আড্ডা জারি থাকবে আবারও। এখন গান।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

শুনছেন রেডিও বাংলাদেশ ডট কম, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। আর রাডার চলছে অচেনা বন্ধুকে সঙ্গে করে। অচেনা বন্ধু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু আছে, হয় এমন কিছু বন্ধু আছে যে বন্ধুগুলো কিন্তু আড়ালে থাকছে পছন্দ করে, কিন্তু সে নিঃশব্দে আপনার সবসময় শুভাকাঙ্ক্ষী হয়ে ওঠে। হ্যাঁ, সবসময় আপনার ভালো চায়, আপনাকে ভালো দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু কখনো হয়তো প্রকাশ্যে এসে সেই ব্যাপারগুলো বলে না, কিন্তু আপনার জন্য প্রার্থনা করে, আপনার জন্য অপেক্ষা করে। এই যে অপেক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের যে কোনো সম্পর্কের মধ্যে অপেক্ষার গুরুত্ব কিন্তু থাকতে হয়, না হলে কিন্তু সেই সম্পর্কের দীর্ঘায়ু ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ হয় না। তো কোথাও না কোথাও আমরা কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে এই অপেক্ষা বলুন বা এই অ্যাডজাস্টমেন্ট বলুন কিংবা বলুন এই ব্যাপারগুলোকে দীর্ঘায়িত করার যে সময়, সেটা কিন্তু এখন কাউকে দিই না। আমরা খুব সহজে কম সময়ে ব্যাপারটাকে মিটমাট করে নিতে চাই, হয় ব্যাপারটা খুব তাড়াতাড়ি মিটমাট হোক অথবা গুড বাই। তো এই যে একটা অদ্ভুত মুহূর্ত তৈরি হয়েছে, মানুষের হাতে এখন মোবাইল, আর সেই মোবাইলের চটজলতি একটা বোতাম টিপলেই হাজারো বন্ধুর, হাজারো অচেনা বন্ধুর দেখা পাওয়া। আসলে এই অচেনা বন্ধুগুলো সত্যি কিন্তু অচেনা। হ্যাঁ, মানুষ চিনতে হবে, আর তার জন্য চিনে বন্ধুত্ব করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সঠিক বুদ্ধিমানের কাজ। তো আমরা কিন্তু অনেকেই এটা করি যে যে খুব আপন, যে খুব প্রিয় একটা সময় ছিল, তার সঙ্গে কোথাও না কোথাও মনোমালিন্য তৈরি হয়েছে, দেখা সাক্ষাৎ নেই, কথা নেই, সব কিছুই। কিন্তু এখন হঠাৎ করে কয়েকটা নতুন বন্ধুর আগমনে সেই বন্ধুকে সে ভুলতেও এসেছে, কিংবা এরকমও হয় যে তার গুরুত্ব কমতে শুরু করেছে। যে কোনো ভালো সম্পর্কের গুরুত্ব কমলে হবে না, গুরুত্ব দিতে হবে সম্পর্কটাকে, তাহলে কিন্তু সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। আমাদের আড্ডা জারি থাকবে, কোথাও যাবে না, আবারও কয়েকটা গানের পর এক্ষুনি ফিরে আসছি। এখন গান।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
5: We're not having that, are we?
6: No. Oi, Sheila, it's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
7: Because when we work together, it all adds up.
8: So come on, you lot, search Let's Save Water.
9: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। এই যে অচেনা বন্ধু সম্পর্কে কথাটা বলছি আপনাদের সঙ্গে, আসলে কোন মানুষ যে কখন অচেনা হয়ে যায় আমরা কেউ কিন্তু জানতে পারি না। খুব প্রিয় বহু দিনের পরিচয়, বহু দিন ধরে আমরা একসঙ্গে নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করেছি, কিন্তু সেই বন্ধুটাই যদি হঠাৎ করে অচেনা হয়ে যায়, সেই বন্ধুটার আচরণ যদি আপনাকে অদ্ভুতভাবে ভাবায়, তখন কিন্তু অনেক মানুষই আছেন কেউ হয়তো প্রতিবাদ করেন আর কেউ হয়তো একদম নিঃশব্দে দূরে সরে যান। তো সুখ দুঃখ নিয়েই মানুষের অ্যাডজাস্টমেন্ট, আর সেই অ্যাডজাস্টমেন্ট করতে করতে করতে করতে একটা জায়গায় এমন আসে যেখানে হয়তো প্রিয় বন্ধু সে হয়তো অচেনা হয়ে যায় কোথাও কোথাও, যেন মনে হয় যে এবার সময় এসেছে তার থেকে দূরে সরে যাওয়ার। এই যে একটা বোঝা না বোঝার লড়াই, এই যে একটা জানা না জানার লড়াই, কিংবা এই যে একটা অদ্ভুতভাবে প্রিয় বন্ধু অচেনা হয়ে যাওয়ার কথা, এটা কিন্তু আমাদের মধ্যে অনেকের মধ্যেই হয়, ঘটে যায়, এবং তখন মনে হয় এর সঙ্গে দেখা না হলেই হয়তো ভালো হতো। তো এই যে একটা অচেনা মুহূর্ত, সেই মুহূর্তটা কিন্তু হট করে তৈরি হয় না, কোথাও না কোথাও কোনো মনোমালিন্য বা কোথাও মিসগাইড এসব কিছু মিলে একটা জায়গা এমন তৈরি হয় যেখানে কিন্তু আমাদের সরে যেতে বাধ্য করে। তো এই সরে যাওয়াটা কি সঠিক সরে যাওয়া, নাকি এই ব্যাপারটাকে মিটমাট করে নিয়ে আবার পথ চলা, কোনটা ঠিক? হয়তো কোথাও এমন মনে হয় কিছু কথা আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ আগেকার সময় খুব বলা হতো, যে কিছু কিছু মানুষ কিন্তু কখনো বদলায় না। এই বদলানোটা কিন্তু কিছু কিছু মানুষদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং বদলানোটার দরকার, তাহলেই কিন্তু একটা সম্পর্ক খুব ভালো থাকে, সুস্থ থাকে। সম্পর্কর আড্ডা নিয়ে আড্ডা চলবে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর। এখন গান

ব্যাক টু ব্যাক আবারও কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা অচেনা বন্ধুর কথা নিয়ে। শুনছেন রেডিও বাংলা .com-এ গান বসাবে। তো আমাদের এই জীবনে অচেনা বন্ধু শুধুমাত্র মানুষ হয় তা কিন্তু নয়, একটা প্রাণীও হয়। সেটা সারমেও হতে পারে, বেড়ালও হতে পারে, কিংবা কোনো পাখিও হতে পারে। প্রতিদিন আপনার সকাল হলেই বারান্দার সামনে দুটো চড়াই এসে কিচিমিটি ডাক শুরু করে। কী জন্য? যেন জানে যে আপনি তার জন্য কিছু খাবার দেবেন, আর সেই খাবারের অপেক্ষায় সে থাকে এবং আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। হ্যাঁ, অচেনা বন্ধু। আপনি প্রতি রাতে বাড়ি ফেরেন, ঠিক সেই বাড়ি ফেরার মুহূর্তে একটা সারমেয় প্রতিদিন আপনাকে ছেড়ে যায় বাড়ি অব্দি। আবার পরের দিন সকালবেলা আপনি যখন বেরোন বাড়ি থেকে, তখন সেও কুটি কুটি পায় আপনার সঙ্গে যায় একটা জায়গা অব্দি গিয়ে ফিরে আসে। হচ্ছে না বন্ধু? তো প্রতিদিন মানুষ ভালো থাকার জন্য কিছু না কিছুর সঙ্গে জুড়ে থাকেন। যারা মানুষকে খুব একটা অনেক ধাক্কা খেয়েছেন জীবনে, তারা কিন্তু সেই প্রাণীর দিকে কিছুটা ঝুঁকে যায় এবং বলে যে মানুষ ধোকা দিতে পারে কিন্তু প্রাণীরা কখনো ধোকা দিতে পারে না। তো এই যে একটা ভাবমূর্তি, অচেনা বন্ধুর প্রতি একটা অন্যরকম অনুভব, যেটা কিন্তু বলে যে প্রাণীরা কখনো মানুষকে ঠকায় না। তো আমাদের আড্ডা জারি থাকবে এবং আপনার এই কথা বা আমার এই কথা এটা মিলিয়ে দেখবেন কোথাও না কোথাও কিন্তু মিলিয়ে যাচ্ছে, সত্যি কিন্তু তাই। আর তাই আমাদের কাছে প্রাণী বড় বেশি আপন হয়ে উঠছে এখন মানুষের থেকে। মানুষকেও আপন করতে হবে, তাকে জানতে হবে, সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। শুধুই ডিজিটাল মিডিয়া কিংবা এই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামের মোহেতে না ডুবে মানুষকে ভালোবাসার মোহে ডোবা উচিত। চলুন আবার কয়েকটা গান শুনি, তারপর ফিরে এসে আবার আটা জারি থাকবে। এখন গান।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের এই শো শেষ হলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না 4474-3963-5712। আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com অবশ্যই কিন্তু পাঠাতে ভুলবেন না কেমন লাগছে আজকের এই শো। তো এইভাবে আমরা কিন্তু অচেনা বন্ধুদের খুব সহজে খুঁজে বার করি এবং এই অচেনা আমাদের কাছে চেনা প্রিয় বন্ধু হয়ে ওঠে। ঠিক যেরকম আজ হয়তো আমাকে অনেকেই ওপারে প্রথম শুনছেন, এই মুহূর্তে আমি কিন্তু অচেনা, কিন্তু আজকের এই শো শেষের পর আমি কিন্তু আপনাদের কাছে ভীষণ চেনা হয়ে গেলাম। পরের দিন থেকে আপনিও আমার চেনা বন্ধু, অচেনা নয়। ঠিক যেরকম এত বছর ধরে রেডিও বাংলা নেট আপনাদের সকলকে প্রিয় বন্ধু বানিয়ে রেখেছে, ঠিক সেভাবেই একদিন অচেনা হোক, তারপর ঠিক চিনে নিয়ে সেই ব্যাপারটাকে জারি রেখে প্রিয় বন্ধু হয়ে উঠবে আপনি আরেকজনের, আরেকজন আপনার। এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। এনজয় করতে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। টাটা।

সত্যি হেমন্তকালটা যে কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হেমন্ত অনেকটা প্রিয় মানুষের মতো নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আজকে হেমন্তের ইতিকথা নিয়ে আড্ডা দেব। হেমন্ত যদি কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ করত আমাদের সকলকে, বা আপনাকে কিংবা আমাকে, সেটা নিয়ে আড্ডা মারব। ততক্ষণ পরপর তিনটি গান শুনতে থাকুন, ফিরছি গানের বিরতির পর।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglaneet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আজ আড্ডা মারার বিষয়টা হলো হেমন্ত ঋতুকে নিয়ে। সে যদি কথা বলতে পারত তাহলে আমাদের কী অভিযোগ জানাতো? প্রথম অভিযোগ হয়তো এটাই জানাতো যে শরতে মূলত যে সমস্ত উৎসবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং শীতকালেও নানা রকম উৎসব থাকে, হেমন্তে উৎসবের সংখ্যা খানিকটা কম এবং হেমন্ত ঋতুকে নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। হেমন্ত অনেকটা সেই সমস্ত মানুষের মতো যারা নেপথ্যে থেকে আমাদের জার্নিটাকে অনেক বেশি সিকিওর করে দেয়। অক্টোবরের শেষ এবং ডিসেম্বরের শুরু, তার মাঝামাঝি মাসটা হয় নভেম্বর এবং হেমন্তকাল। কি সুন্দর দুটো মাসকে, মানে দুটো ঋতুকে ব্যালেন্স করে। হেমন্ত নিয়ে প্রচুর গল্প আছে, হেমন্ত নেপথ্যে থাকলেও তার কার্যকারিতা অনেক, সেটা নিয়ে ফিরছি। পরপর কয়েকটা গান শুনিয়ে দিই, তারপরে আসছি হেমন্তের বাকি কথা নিয়ে।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ কথা হচ্ছে হেমন্ত ঋতুকে নিয়ে। হেমন্ত যদি নিজে কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ আমাদের জানাতো। প্রথমত, হেমন্তকাল আমরা সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু হেমন্তকাল অর্থাৎ যে সমস্ত সাইলেন্স জিনিসপত্র আছে যারা নীরবে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে থাকে এবং কোনো কিছুর বিশেষ অপেক্ষা করার আগে তারা সেই সমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমনই হেমন্তর ভূমিকা কিন্তু অনেকটা বেশি। আপনার কি মনে হয় চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, কোনোদিনও যদি হেমন্ত শীতের সঙ্গে ঝগড়া করে তাহলে কীরকম হবে সেই ঝগড়াটা? মানে হেমন্ত শীতকে বলছে যে তোকে নিয়ে লোকে এত মাতামাতি করে কিন্তু আমাকে নিয়ে তো এত মাতামাতি করে না, অথচ আমি না থাকলে তুইও আসতিস না। মানে এই ঝগড়াটা না অনেক বেশি মানে মিষ্টি আর মধুর হতো, কারণ শীতটা ভীষণ রোম্যান্টিক আর হেমন্তটা অনেকটা বেশি রোম্যান্টিসিজম শীতকে উপহার দেয়, এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা নিয়েই ফিরছি আপাতত, পরের গানগুলো সাজিয়ে রাখলাম হেমন্তের জন্য।

0: তোমার দেখা নাই।
1: ফিরে এলাম ব্রেকের পর, আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobalani.com এ। মন যখন নিরুদ্দেশ। একবার আমি ঠিক পুজোর পরে পরে শহরে একা ঘুরছিলাম। আমার একা ঘোরার অভ্যেসটা আছে, এবং আমার যেন কেন জানি না মনে হলো যে একটা নীরব ঋতু, নীরব নয় কিন্তু আমরা তাকে নীরব বলে সরিয়ে দিই, এবং যে নীরব, যে শান্ত, তাকে কিন্তু উপভোগ করার বিশেষত্বটা অনেক বেশি, আপনি মানেন বা নাই মানেন। হেমন্ত কিন্তু অনেক বেশি রোম্যান্টিক, কারণ হেমন্ত শীতের আগমনের সূত্রপাত। আজ আসি, সময় বলছে একেবারেই শেষ, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobalani.com এ। মন যখন নিরুদ্দেশ।

হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা এই যে শরীর চর্চার কথা বলছি, আসলে আমরা যতই জানি না কেন এর উপকারিতার কথা অনেক সময় আলাদা করে কিছুটা সময় এর জন্য কিন্তু আমরা বার করতে পারি না, কিংবা বেশ কষ্টকর হয়ে ওঠে আমাদের জন্য একটা নির্দিষ্ট সময় বার করে নেওয়া। হয়তো সেভাবে আমরা সেই সময়টাকে যদি বার করতে নাও পারি সারাদিনের মধ্যে, কোনো একটা সময়কে যদি আমরা কিছুটা সময় আমরা নিই এই শরীরচর্চার জন্য, তাহলে কিন্তু আমাদের শরীর এবং মনকে আমরা ঝরঝরে একেবারে তরতাজা সতেজ রাখতে পারি। আর সেই সব কথা তো আমরা সকলেই জানি, কিন্তু কি করা হবে? আসলে শরীরচর্চা বললেই অনেক কসরত করতে হবে এই কথাটাই কিন্তু আমাদের মাথাতে আসে, কিন্তু অনেক আসন আছে যেগুলো সত্যি হয়তো খুব বেশি কঠিন নয়, কিন্তু সেইগুলো যদি আমরা দিনের কোনো একটা সময় বার করে নিয়ে সেগুলো করতে পারি তাহলে কিন্তু আমরা সত্যি ভালো থাকতে পারি। জানবো সেই কথা, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গান শুনে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন।

তাই পাই পানির, হাকা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

প্রতিদিনের জীবনযাত্রায় সকলেরই কিন্তু একটা রুটিন থাকে, আর সেই রুটিনে আমরা কিন্তু আমাদের সমস্ত কাজগুলোকে ঠিক মতো গুছিয়ে নিই। কিন্তু সেখান থেকেই কি আমরা কিছুটা সময় বার করতে পারি না আমাদের নিজের শরীর আর মনকে ভালো রাখার জন্য, অর্থাৎ শরীর চর্চার জন্য? নিশ্চয়ই পারি। আর সেই সব কথা নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট .com, আর আমি অনামিকার রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমাদের প্রতিদিনের ব্যস্ততার কথা বলছি, সেখানেই উঠে আসছে যে কিছুটা সময় যদি আমরা শরীর চর্চার জন্য বার করতে পারি। অনেক সময় যেটা হয়, আমরা ভাবি যে আমরা সারা দিনের কাজকর্মগুলো ঠিক মতো মিটিয়ে দিয়ে তারপর সন্ধ্যের পরে আমরা কিছুটা সময় এক্সারসাইজের জন্য বার করে নেব, কিন্তু সারা দিনের কাজকর্মে এতটাই আমাদের ক্লান্ত হয়ে পড়ি আমরা যে তখন মনে হয় যে এখন আর করতে ইচ্ছে করছে না। তাই সেক্ষেত্রে যেটা হয়, সেটা আর সন্ধেবেলা বা রাত্রিবেলা কিন্তু আর করা হয়ে ওঠে না। তখন ভাবা হয় যে সকালে ঘুম থেকে উঠে তারপর আমরা এক্সারসাইজ করব। কিন্তু যা হয়, যেহেতু শুতে শুতে দেরি হয়ে যায়, অনেকটা রাত হয়ে যায়, সেই জন্য ঘুম ঠিক মতো হয় না, তাই সকালে ঘুম থেকে ওঠাটাও কিন্তু হয়ে ওঠে না। তাই সকালে এক্সারসাইজ করার জন্য যে সময়টা আমরা বার করব ভাবি বা ভেবে রাখি, সেটাও আমরা অনেক সময় করে উঠতে পারি না। তাই সারা দিনে যেই সময়টা আমরা নিজেদের জন্য একটু বার করে নিতে পারবো, সেই 20-15 মিনিট টাইমটা, সেটাই কিন্তু আমরা সুস্থ থাকার জন্য অবশ্যই ব্যয় করতে পারি। জানবো সেই ছোট্ট ছোট্ট সেই ছোটবেলায় কিছু করে রাখা আমাদের সেই আসনগুলোর কথা, যেগুলো হয়তো খুব বেশি কঠিন নয় কিন্তু তার উপকারিতা অনেক। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের উপরে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

রেডিও বাংলানেট ডট কমে শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় কিছুটা সময় বার করে নেওয়া শরীর চর্চার জন্য, যেটা আমাদের একেবারেই হয়ে ওঠে না। কারণ আমরা এতটাই ব্যস্ত থাকি যে আমাদের মনে হয় সকালে করব, আর সকালবেলা মনে হয় সন্ধেবেলা করব। এই করে করেই কিন্তু সকালেও হয় না, সন্ধেতেও হয় না, আর তারপর আমরা পরের দিন আর এইভাবেই পেছোতে থাকি। কিন্তু আমাদের সেই প্রয়োজনীয় যে শরীর মনকে ভালো রাখার জন্য শরীর চর্চার সময়টুকুকে আমরা বার করতে পারি না। সেক্ষেত্রে যেটা করা যায় সেটা হলো, যদি আমাদের সারা দিনের মধ্যে যে সময়টাকে আমরা আমাদের সুবিধে মতো কিছুটা সময় যদি আমরা বার করে নিতে পারি, 15-20 মিনিট, সেক্ষেত্রে অনেক কসরত করার দরকার নেই। সেই জিমে গিয়ে অনেকটা হাঁটতে হবে, কিংবা আমাদের অনেকটা দৌড়তে হবে, অনেকগুলো আমাদের এক্সারসাইজ করতে হবে, এইগুলো না করেও আমরা কয়েকটি আসন কিন্তু আমরা করে নিতে পারি, যেগুলো ভীষণ ভীষণভাবে উপকারী এবং আমাদের শরীর আর মনকে একেবারে ঝরঝরে আর তরতাজা রাখতে সাহায্য করবে। তার মধ্যে যেমন রয়েছে বালাসন, যেমন রয়েছে বজ্রাসন, বদ্ধকোণাসন, পবন মুক্তাসনের মতো কিছু আসন, যেগুলো আমরা নিয়মিত যদি করি আমাদের অবশ্যই আমাদের শরীর আর মনকে ভালো রাখতে সাহায্য করবে। তবে যে কোনো আসন করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি। চলুন এখন শুনে নিই আমরা পরপর তিনটে গান। ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছে আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের ভীষণ প্রয়োজনীয় শরীর চর্চা নিয়ে। আমাদের প্রতিদিনের যে রুটিন, সেখানে অবশ্যই কিছুটা সময় আমরা বরাদ্দ করতে পারি আমাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য, আর সেই জন্য শরীর চর্চাটা কিন্তু ভীষণভাবে জরুরি, যা আমাদের শারীরিক এবং মানসিকভাবে ভালো রাখতে সাহায্য করে। আর সেই জন্যই অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি আমরা কিছু সহজ আসন আমরা নিয়মিত করতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই অনেকদিন পর্যন্ত সুস্থ থাকব, সতেজ থাকব এবং ঝরঝরে থাকব। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। আজ এ পর্যন্তই, আগামীকাল থেকে একই সময় আবার হাজির হয়ে যাব আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে রাখুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: It's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
5: Hold on, miss. 2055? We'll be grown up by then.
6: We're not having that, are we?
7: No. Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
5: We're not having that, are we?
6: No.
7: Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot, search Let's Save Water.
12: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
13: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
14: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
12: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
5: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
6: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
5: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
7: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

যায়, ভালোবাসা ঠিক যেন সময় ঘড়ির কাটা স্থির নেই ঠিক সরে যায়, হো তবু সে সময় ঘড়ি

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এবং তুমি অপরাজিত। আগে হ্যাঁ, তুমি অপরাজিত। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেরা, না আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা শুরু হতে চলেছে আজকে এরকম কয়েকজনকে নিয়ে যারা কিনা সত্যি অপরাজিত। তারা কিন্তু আমাদের আশেপাশেই রয়েছেন, তাদের মধ্যে এত লড়াই, এত জীবন সংগ্রাম রয়েছে যে সেখানে হাল ছেড়ে দেওয়াটাই হয়তো সব থেকে ইজি একটা অপশান হতো, কিন্তু তারা কিন্তু হাল ছাড়েননি, তারা লড়ে গিয়েছেন এবং আলটিমেটলি তারা জীবনযুদ্ধে জয়ী হয়েছেন, তারা হয়ে রয়েছেন অপরাজিত। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কয়েকজন অপরাজিত মানুষের কথা আপনার সঙ্গে শেয়ার করব, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24x7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রথমেই যার কথা আপনার সঙ্গে শেয়ার করবো সেই হচ্ছে আমার এক বন্ধু, আমার ছোটবেলাকার বন্ধু। বুঝলেন, ছোটবেলা খুব ভালো ফুটবল খেলতো, এবং এতটাই ভালো ফুটবল খেলতো যে তার আমাদের ন্যাশনাল টিমে পর্যন্ত জায়গা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু তার মাঝখানেই হঠাৎ ঘটে যায় একটা বিরাট ভাগ্য বিপর্যয়। সে ফিরছিল ট্রেনে করে, ভিড় ট্রেন ছিল, এবং চলন্ত ট্রেন থেকে পা ফসকে পড়ে যায় ট্রেনের নিচে। প্রায় 52 দিন সে কোমায় ছিল। তারপরে যখন কোমা থেকে ব্যাক করে ফিরে আসলো, প্রায় 2 বছর ঠিক করে দাঁড়াতেও পারেনি, কিন্তু তথাপি সে কিন্তু জীবন সংগ্রামটা ছেড়ে দেয়নি। আলটিমেটলি জীবন সংগ্রাম লড়াই চালাতে চালাতে চালাতে চালাতে এখন সে মাঠে ফিরেছে। হ্যাঁ, হয়তো আগের মতো অত ভালো খেলতে পারছে না, কিন্তু আই এম শিওর যে ওর যেরকম স্পিরিট, ও আবার সেই দক্ষতা অ্যাচিভ করে ফেলবে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু অপরাজিত ব্যক্তির কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানে রেফারেন্স রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাকে বলছি যে আমাদের চারপাশে কিন্তু এরকম অনেক মানুষ রয়েছেন যারা কিনা সত্যি অপরাজিত। তার মধ্যে অন্যতম একজনকে আমি চিনি, সেই ভদ্রলোক পেশায় ট্যাক্সি ড্রাইভার, কিন্তু এটুকু বললে তার কর্মকাণ্ডকে কিন্তু কোনো মতেই জাস্টিফাই করা হবে না। সে ভদ্রলোক খুব ছোট বয়সে নিজের বাবা মাকে হারিয়েছিলেন, অত্যন্ত কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে বড় হয়েছেন, কিন্তু তিনি চান নিজে তার মতন কষ্ট আর কোনো বাচ্চা করে। সেই জন্য তার স্বল্প সঞ্চয় দিয়ে তিনি তিলে তিলে তৈরি করেছেন একটি অনাথ আশ্রম। এবং আপনি যখন কোনো ভালো কাজ করতে শুরু করবেন, দেখবেন চারপাশ থেকে অনেক মানুষ এগিয়ে আসে সাহায্য করার জন্য। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, বর্তমানে সেই অনাথ আশ্রমে আবাসিকের সংখ্যা 100 ছাড়িয়েছে। এবং এই ভদ্রলোককে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, ইনিও একজন অপরাজিত। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকম অপরাজিত মানুষজনদের নিয়েই আড্ডাটা জারি থাকবে, আর সেটাই জারি আছে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

এক ভদ্রলোক যিনি কিনা শুধুমাত্র গানকে সম্বল করেই বেঁচেছিলেন। শুধু সাধারণ গান নয়, সেই গানের মধ্যে ছিল গুরুদেবের ছোঁয়া, রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট অসাধারণ সমস্ত রবীন্দ্রসঙ্গীত তার কণ্ঠে, তার উদাত্ত কণ্ঠে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছিল গোটা বাঙালি সমাজ। কিন্তু তার ওপরে নেমে আসে বারবার বিভিন্ন ধরনের বয়কট থেকে আরম্ভ করে ব্যান পর্যন্ত এই সমস্ত খাড়া। কিন্তু তথাপি তিনি কিন্তু হেরে যাননি, তিনি তার মতন করে লড়াইটা চালিয়ে গেছেন এবং এখনও পর্যন্ত সমগ্র বাঙালি সঙ্গীতপ্রেমী মানুষের কাছে তিনি অন্যতম শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তিনি হলেন দেবব্রত বিশ্বাস বা জর্জ বিশ্বাস। উনিও অবশ্যই একজন অপরাজিত ব্যক্তিত্ব। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ওনার জন্মদিনে আমি গোটা রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আর ওনার মতো একজন অপরিচিত ব্যক্তিত্বের জন্মদিনে আমি গৌরব শেয়ার করছি আপনাদের সঙ্গে আরও কিছু মানুষজনের কথা, যারা কিনা সত্যি অপরাজিত। তো সেরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

মেয়েটির বয়স তখন খুবই কম, সবেমাত্র সে মাধ্যমিক দিয়েছে। সেই 16 বছর বয়সেই মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল। তথাপি সে কিছু বছর পড়াশোনাও চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল শ্বশুর বাড়িতে থেকে। আলটিমেটলি সে HST পাস করে। ক্লাস 12-এর পরে তার উপরে শুরু হয় বরপণের জন্য নির্যাতন। ইন দ্য মিনটাইম তারও একটি কন্যা সন্তান হয়। তারপরে অত্যাচার আরও বেড়ে যায়, এতটাই বেড়ে যায় যে তাকে সেই ছোট্ট মেয়েটিকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে আসতে হয়। তারপর শুরু হয় নিরন্তর সংগ্রাম। আলটিমেটলি HS পাস করার 17 বছর পরে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে বসে সেই মেয়েটি ক্র্যাক করে মেডিকেল, এবং বর্তমানে তিনি একজন স্বনামধন্য ডক্টর। এবং তার কথা শুনলে, তার কথা জেনে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, এরাই তো আসল অপরাজিত মানুষ। তো RadioBanglanet.com-এ আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসর জমে আছে, জমেছিল অপরাজিত মানুষজনদের নিয়ে। আমাদের চারপাশে এরকম অনেক মানুষজন আছেন যাদের কি না দেখলেই মনে হয় যে এরাই হচ্ছেন আসল অপরাজিত। তো সেরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে আরও একটা কথা বলার আছে, সেটা হলো যে এরকম আরও অনেক অপরাজিত মানুষ আছেন আমাদের চারপাশে। তো সেরকমই আরও কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করব আগামীকাল আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন RadioBanglanet.com। টাটা।

রেডিও বাংলা নেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান ধরি আর আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে। আর আরেকটা জিনিসও আছে, যেটা হচ্ছে অসমাপ্ত একটা আড্ডা রয়ে গেছে। কালকে আমরা বলছিলাম সেভেন সিস্টার্স নিয়ে কথা, অর্থাৎ সাতটা সৌন্দর্যে ভরা বন এবং সেখানে আমরা ঘুরতে যেতে পারি। আর সেই তালিকাটায় সাতজনের নামও আমি বলেছিলাম। এবার সেই তালিকার মধ্যে শুধুমাত্র মণিপুরের কথাই বলেছি, কিন্তু অন্যান্য বনের সৌন্দর্যের বর্ণনাও তো দিতে হবে, তাই জন্য আড্ডায় আজকে থাকতেই হবে এবং আপনাকে চাই সেই শক্তি আড্ডায়।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown-ups by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's Save Water.
11: Shunchen, RadioBanglaNet.com. Banglar Gaan, Bangalir Pran.

রেডিও বাংলাদেশ .com এ আজকে সাতটি বনের সৌন্দর্যের কথা বলবো এবং মণিপুরের কথা বলেছি এবং তারপরে যেটা আসে সেটা হচ্ছে মিজোরাম। এই যে মিজোরাম সেটা হচ্ছে এই সাতটি বনের মধ্যে, অর্থাৎ সাতটি যে রাজ্যের কথা বললাম সেই রাজ্যের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে মিজোরাম। মায়ানমার, বাংলাদেশ, অসম, মণিপুর এবং ত্রিপুরা দিয়ে ঘেরা এই যে মিজোরাম যে ছোট্ট রাজ্যটি, সেখানে গেলে আপনি সুন্দর পাহাড় অর্থাৎ সবুজে ঘেরা পাহাড় দেখতে পাবেন এবং এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ওয়াটারফল আছে। আর সব থেকে বড় কথা, এই যে ভৌগোলিক অবস্থানটা অর্থাৎ চারিদিক বিভিন্ন রাজ্য দিয়ে ঘেরা, তাই জন্য এটাও কিন্তু একটা ঘুরতে আসার মূল আকর্ষণ। আর অবশ্যই এখানের আবহাওয়াটাও কিন্তু মনোরম থাকে, তাই বছরের যে কোনো সময় আপনি এই মিজোরামে ঘুরে বেরিয়ে আসতেই পারেন।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

বাংলানি.com এ আজকে ঘুরতে যাওয়ার একটা দুর্দান্ত একটা একাধিক দুর্দান্ত ডেস্টিনেশনের কথা বলছি, এবং তার মধ্যে থেকে বলে দিয়েছি দুটো বন রাজ্যের কথা, রইল পড়ে অসমের কথা। অসমের কথা আমরা সবাই জানি, উত্তর পূর্ব ভারতের অন্যতম সেরা সুন্দরী এবং পশ্চিমবাংলার বলা যেতে পারে প্রতিবেশী রাজ্য। আর তার সাথে সাথে এখানে রয়েছে অনেক হিস্টোরিক্যাল প্লেস, মানে যেখানে হিস্ট্রি এবং মাইথোলজিক্যাল ব্যাপার একসাথে ঘটে। এখানে রয়েছে রাজকীয় ব্রহ্মপুত্র নদ, এবং তার সাথে সাথে রয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, এবং তার সাথে সাথে রয়েছে এক শিংওয়ালা গন্ডার, যেটা এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যানেই দেখতে পাওয়া যায়। তাছাড়াও আপনি কামাখ্যা মন্দির, মায়াংগ্রাম, মাজুলি দ্বীপ, তারপরে হচ্ছে উমানন্দ, ওই যে বললাম কামাখ্যার মতো একটা রিলিজিয়াস জায়গা যেখানে মাইথোলজিক্যাল প্রচুর গল্প আপনি শুনতে পারবেন, এবং তার সাথে সাথে হিস্ট্রিও কিন্তু রয়েছে। আর সব থেকে আমার মনে হয় এই সাতটি রাজ্যের মধ্যে বা সাতটি বনের মধ্যে সবচেয়ে আমার খুব পার্সোনালি ফেভারিট হচ্ছে অরুণাচল প্রদেশ, এবং অরুণাচল প্রদেশ নিয়ে কথা বলবো, কারণ এটা আমি নিজে ঘুরে এসেছি।

রেডিও বাংলানিউজ ডটকম এ রুবিনা আছি আপনার সঙ্গে, এবং যেটা বলছিলাম অরুণাচল প্রদেশ নিয়ে কথা বলবো। অরুণাচল প্রদেশের আমি যখন ঘুরতে গেছিলাম তখন আমরা 11-12 পড়তাম, একটা সংস্থা থেকে ঘুরতে গেছিলাম, আর প্রথমবার আমার জীবনে পাহাড় দেখা। আর এইখানকার পাহাড়, নদী, উপত্যকা এতটাই সুন্দর যে আপনি মন্ত্রমুগ্ধ হয়ে দেখবেন। এবং এমন একটা জায়গায় আমরা ছিলাম, ওটা অবশ্যই ভ্যালি, এবং যখন পৌঁছালাম সেখানে মনে হলো যেন পাহাড় ছুতে আসছে বা আমাদেরকে ঘিরে রয়েছে পাহাড়। এত অপূর্ব অরুণাচল প্রদেশ, আমার মনে হয় সেই জন্যই কিন্তু মানুষ এখানে বারবার আসে। তাছাড়াও কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টস রয়েছে, ট্রেকিং রয়েছে, অ্যাঙ্গলিং রয়েছে, বোটিং, রাফটিং সব কিছু। এবং তার সাথে সাথে আমরা জানি অরুণাচল প্রদেশ বহি হিমালয় এবং পাটওয়ে রেঞ্জের অংশ, এই জন্য এখানে বন্য প্রাণী, উপত্যকা, নদী, পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্য যেটা বারবার বলতে ইচ্ছা করছে সেখানে ভীষণভাবে ডাইভার্সিটি দেখা যায়। এবং তারপরে চলে আসি আমাদের আরও একটা রাজ্যের কথা, যার নাম মেঘালয়। অর্থাৎ মেঘালয়, এই যে সংস্কৃত ভাষায় যদি মেঘালয় শব্দের অর্থ খুঁজি তার মানে হচ্ছে মেঘের বাড়ি। তার মানে আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে ভেসে থাকা মেঘের মধ্যে নিজেকে আপনি খুঁজে পাবেন, তার সাথে সাথে পাবেন গভীর সবুজ উপত্যকা এবং বিশ্বের সবচেয়ে স্বচ্ছ জলের নদী। আর তার সাথে সাথে মেঘালয় গেলে আমরা জানি যে ডাউকি নদী, চেরাপুঞ্জি, তারপরে বিভিন্ন গুহা, তারপরে দোতলা প্রাকৃতিক সেতু সহ আরও অনেক কিছু আপনি এক্সপ্লোর করতে পারবেন। আর যদি সত্যি আপনার মনে হয় যে এই জায়গাটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করতে চান, তাহলে অবশ্যই মানে এই যে বছরের মধ্যে আপনাকে বেছে নিতে হবে হচ্ছে বৃষ্টি। কারণ আমার মনে হয় যে মেঘালয়ের বৃষ্টিতে ঘুরতে গেলে হয়তো একটু প্রবলেম ফেস হবে, কিন্তু এত সুন্দর ওখানকার রেনি সিজনটা, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে, অসাধারণ, সেই সময়টা বাঁচতে পারে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো বাঙালি ডট কমে আজকে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলছি এবং নাগাল্যান্ড নিয়ে কথা বলবো, বলা হয়নি, আর ত্রিপুরা নিয়েও কথা বলা হয়নি। ত্রিপুরা আমরা সবাই মোটামুটি জানি, যেখানে সংস্কৃতির পীঠস্থান বলা হয় ত্রিপুরা, এবং সব বয়সের পর্যটকদের কাছে কিন্তু দারুণ আকর্ষণীয়। এখানে আপনি যেতে পারেন প্রাচীন স্থাপত্য দেখতে, আবার এখানকার প্রধান শিল্পগুলো মধ্যে হস্তশিল্প রয়েছে, কারুশিল্পও রয়েছে, সেগুলো দেখতে পাবেন, পাহাড় পাবেন, তার সাথে সাথে কুয়াশাচ্ছন্ন তৃণভূমিও পাবেন। এবার আসি নাগাল্যান্ড। নাগাল্যান্ডে যেমন বৈচিত্র্যময় একটা সৌন্দর্য খুঁজে পাবেন, তার সাথে সাথে কিন্তু স্থানীয় বাসিন্দাদের শিল্প সংস্কৃতি এবং ধর্মীয় ব্যাপার স্যাপারগুলো থেকে এন্থুও পাবেন। নাগাল্যান্ডের আকর্ষণ জায়গাগুলো একটু বলে দিই। জুকো উপত্যকা, জাফু শৃঙ্গ এবং শিলৈ হ্রদ ছাড়াও আরো অনেক কিছু। আবার যদি আপনি এখানকার বিশ্ববিখ্যাত উৎসব হর্নবিল উৎসব দেখতে চান, তাহলে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে আপনাকে যেতে হবে, যেখানে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ পর্যটকরা এখানে দেখতে আসেন। তাহলে এই সেভেন সিস্টার্স এর সব কিছু তথ্য কিন্তু আপনার সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো আড্ডাটা বলবেন, আর ফলো করতে ভুলবেন না www.radiobangladesh.com। ভালো থাকবেন।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন। সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। আরে ভাবি, আমাদের আড্ডা জমে ওঠে প্রতিদিন সোম থেকে শুক্র। তো এইভাবেই কিন্তু আমরা বন্ধুরা একে অপরের সঙ্গে জুড়ে আছি। প্রায় 250,000 বন্ধুরা একসঙ্গে আমরা সময় কাটাচ্ছি রেডিও বাংলা নেট ডট কমকে সঙ্গে করে। তো আজও সেরকম আরেকটা দিন, আরেকটা এক ঘন্টার আড্ডা জারি আছে আপনাদের সঙ্গে। এবং আজকের আড্ডাটা আর একটু স্পেশাল, কারণ মা বোনেদের জন্য আজকের এই আড্ডাটা ভীষণ স্পেশাল। এই কারণে আড্ডা বেনারসি শাড়ি দিয়ে। হ্যাঁ, বিয়ের ঠিক মুহূর্তেই বেনারসি শাড়ির কথা আমাদের মনে পড়েছে, আর সেই লাল টুকটুকে বা বেগুনি বা ভায়োলেট যে কোনো কারণে বলুন না কেন, বেনারসি শাড়ি সম্পর্কে আমাদের প্রত্যেকের একটা ভালো লাগা লুকিয়ে থাকে। এবং সেই ভালো লাগাটা আরও বেশি করে কাজ করে আমাদের মা কাকিমা দিদি বোন এদেরকে কেন্দ্র করে। আর সেই বেনারসি বিয়ের পর আবার কবে পরা হবে সেটা নিয়ে কিন্তু একটা বেশ একটা কীরকম কীরকম ব্যাপার থাকে, এবং কবে পরা হবে সেটাকে মাথায় রাখাটা খুব কঠিন। বিয়ের সময় তো খুব ঘটা করে কিনে ফেলা হলো এবং পরাও হলো, এবং আলটিমেটলি বিয়ের শেষে সেই বেনারসিটা যত্ন করে আলমারির মধ্যে, কিন্তু তারপর সেটার আর কি পরবর্তীতে যে যত্নের প্রয়োজন হয় সেটা কি করা হয়? আমার মনে হয় কোনো বাড়িতেই সেটা হয় না, কারণ এইভাবেই কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস চুপচাপ শান্ত মনে সে বসে থাকে। আজকের এই এক ঘন্টার আড্ডায় বলবো সেই বেনারসিকে কী করে যত্নে রাখা যায়। তাই আপনার স্বাদের বেনারসিকে ভালো রাখতে দরকার বাড়তি যত্নের, আর সেই বাড়তি যত্নটা পাবেন তখনই যখন আপনি সেটাকে গুরুত্ব দেবেন, অবশ্যই দেবেন এবং দেনও, কিন্তু সব সময় হয়ে ওঠে না। আজকে চটজলদি সেভাবেই বলে দেবো। তাই এখন আমরা শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে সঙ্গে থাকুন। আর এই শো শেষের পর আপনার নিজের আলমারি থেকে নিজের বেনারসিটা বার করে সেইভাবেই যত্নে নিশ্চয়ই রাখবেন। ফিরে আসছি কয়েকটি গানের পর, জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা বেনারসি শাড়ির যত্ন নিয়ে। তো বেনারসি কথা মনে পড়লেই বেনারসের কথা ভীষণ মনে পড়ে যায়। এমন কোনো মানুষ নেই যিনি বেনারস ঘুরতে গেছেন বা বারাণসী ঘুরতে গেছেন সেখান থেকে একটা অন্তত বেনারসি শাড়ি কিনে আনেননি, সবাই আছেন। এবং বেনারসি যে ব্যাপারটা সেটা কিন্তু বেনারসের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এটা একটা অন্যরকম ভালো লাগার জায়গা। বেনারসি পান আর হচ্ছে বেনারসি শাড়ি। প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে বেনারসি শাড়ি অন্য শাড়ির সঙ্গে একসঙ্গে না রেখে আলাদা রাখতে হবে, এমনকি দুটো বেনারসির পরপর রাখবেন না, এতে কিন্তু বেনারসি সিল্কের উপর ঘষা লাগে, ফলে শাড়ির সিল্ক খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে বেনারসি শাড়ি কাচার দরকার হলে বাড়িতে না কেচে লন্ড্রিতে পাঠিয়ে দেবেন, এবং বাড়িতে ব্যবহৃত ডিটারজেন্ট শাড়ি কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতি করে, এটা মাথায় রাখবেন। তো আমাদের আড্ডা জারি থাকবে, আরও অনেক কিছু বলবো এই বেনারসি শাড়ি সম্পর্কে, তাই এখন অপেক্ষা করছে কয়েকটা গান শুনুন, খুব তাড়াতাড়ি ফিরে আসছি।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। কথা চলছে বেনারসি শাড়ি নিয়ে। তো দোকানে গেলে দেখবেন শাড়ি শাড়ি বেনারসি শাড়ি পরপর রাখা আছে, প্রত্যেকটাই কিন্তু সুতির কাপড়ে মোড়া। কি ব্যাপার, বেনারসি শাড়ির এটাই কি সঠিক উপায়? বাড়িতে সাদা সুতির কাপড় নিশ্চয়ই আছে, সেই কাপড় কেটে প্রথমে মুড়ে রাখুন বেনারসিকে। কাপড়ে মুড়ে রাখার সময় শাড়িগুলোকে সঠিকভাবে ভাঁজ করুন, এবং ভাঁজ যদি ঠিক না হয় তাহলে কিন্তু বেনারসিটা জরির কাজটা নষ্ট হয়ে যাবে। তাই প্রথম যে ব্যাপারটা, যে কোশ্চেন মার্ক করলাম যে বেনারসি রাখার সঠিক উপায় কি এভাবেই সাদা সুতির কাপড়ে মোড়া? হ্যাঁ, একদমই তাই। এবং আরেকটা ব্যাপার, ভাঁজ ঠিক না হলে কিন্তু বেনারসিতে জরির কাজটা সত্যি সত্যিই নষ্ট হয়ে যায়, সেটাও মাথায় রাখতে হবে। তাই তিনটে ব্যাপার কিন্তু ইতিমধ্যেই বলা হয়ে গেল, এক এটা, দুই হচ্ছে বেনারসি শাড়ি কাচার দরকার হলে কীভাবে বাড়িতে নয় একদম লন্ড্রিতে, আর হচ্ছে বেনারসি শাড়ি অন্য শাড়ির সঙ্গে একদম রাখা চলবে না, মারামারি লাগিয়ে দেবে। তাই মাথায় রাখবেন কীভাবে বেনারসি শাড়িকে এইভাবে যত্ন করলে কিন্তু ঠিকঠাক থাকবে বছরের পর বছর, মাসের পর মাস। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তুইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, আর আড্ডা হচ্ছে আজকে গান মুসাফিরে বেনারসি শাড়ির যত্ন নিয়ে। আসলে পুরনো বেনারসি মাঝে মাঝেই আলমারি থেকে কিন্তু বের করে ছায়ায় মেলে দিতে হবে। খেয়াল রাখতে হবে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে শাড়িতে সরাসরি যেন রোদটা না লাগে। বেশি রোদে বেনারসি সিল্কের কিন্তু ক্ষতি হয় এবং এর ফলে শাড়ির রংটা হালকা হয়ে যেতে পারে। শুধুমাত্র বেনারসি শাড়ি কেন, যে কোনো জামা কাপড় যদি আপনি প্রচণ্ড রৌদ্রের মধ্যে দীর্ঘদিন ধরে রাখতে শুরু করেন, দেখবেন আস্তে আস্তে তার অরিজিনাল রংটা কিন্তু ফেড হতে থাকবে। আর এতে কিন্তু বোঝাই যাচ্ছে প্রতিদিন একটু একটু করে কিন্তু কাপড়টার ক্ষতি হতে থাকছে। তাই বেনারসিকে রাখতে গেলে ঠিকঠাক এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতেই হবে। আমরা ফিরবো, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো দেখতে দেখতে আমরা কিন্তু সময়ের একদম শেষ দিকে পৌঁছে গেলাম। আমরা শুনলাম কয়েকটি অসাধারণ গান, আমরা আড্ডা দিচ্ছি, বেনারসি শাড়িকে ঠিকঠাক রাখা কীভাবে চায় এবং কীভাবে যত্নে, পরম যত্নে বেনারসি শাড়ি মাসের পর মাস, বছরের পর বছর যত্নে থাকে, ভালো থাকে। তো অনেকে আলমারির হ্যাঙ্গারে শাড়ি টাঙিয়ে রাখে। আপনার স্বাদের শাড়ির প্রতি এই ধরনের অবিচার কিন্তু কখনো করবেন না, কারণ মানে এতে কিন্তু শাড়িতে হ্যাঙ্গারের যে দাগ একটা থাকে সেটা কিন্তু পড়ে যেতে পারে, এবং তাছাড়াও আরেকটা ব্যাপার, ফেব্রিকে টান পড়ে, মানে বলি যেটা সেটা হচ্ছে শাড়ির ডিজাইন কিন্তু নষ্ট হয়ে যায়। ইস্ত্রি করার দরকার হলে সুতির কাপড় শাড়ির উপর রেখে তবেই কিন্তু ইস্ত্রি করুন। শুধুমাত্র টুক করে শাড়িটাকে রেখে দিলাম আর তারপর ওই আয়রন দিয়ে একটুখানি ঘষে ব্যাপারটাকে তৈরি করে নিলাম, তা কিন্তু নয়। যত্ন মানে প্রপার যত্ন করতে হবে, সেটাই সঠিক, সেটাই বেনারসি শাড়ির ভালো রাখার সঠিক পদ্ধতি। তো আপনার স্বপ্নের দিনগুলির সঙ্গে আষ্টেপৃষ্টে কিন্তু জড়িয়ে থাকে বেনারসি শাড়ি, একটু যত্ন আর তিন মাধ্যমে কিন্তু সুন্দর হয়ে থাকবে আজীবন। আসলে সেই বিয়েতে প্রথম কেনা হয়েছিল, পরা হয়েছিল, তারপর আর সেইভাবে যত্ন আত্তি করা হয় না। আজ এই শোয়ের পর অবশ্যই তাকে বার করুন পরম যত্নে, এবং যেগুলো যেগুলো বললাম সেগুলো খুব ঠান্ডা মাথায় ভেবে আবার ব্যবহার করুন। দেখবেন বেনারসি শাড়ির সঙ্গে আপনার মনটাও কীরকম পাল্টে গেছে, মনে হবে যেন এই তো দুদিন আগে বিয়েটা হলো, অথচ বিয়ে হয়েছে আপনার 30 বছর হয়ে গেছে। তো যাই হোক, এভাবেই ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, নিজের প্রিয় জিনিসগুলোকে পরম যত্নে রাখতে হবে বছরের পর বছর। আর এভাবেই শাড়ির মুখে যেন হাসি ফুটে, আর সেই হাসির ঝিলিক আপনার মনের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ুক। ভালো থাকুক বেনারসি শাড়ি, ভালো থাকুক স্মৃতির মুহূর্তগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, radiobanglanet.com।

আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা মানুষ দরকার যে প্রত্যেকটা সময় চরম ব্যর্থতা হোক কিংবা সাকসেস হোক প্রত্যেকটা পদক্ষেপে পিঠ চাপড়ে বলবে আমি আছি। তো এই কথাটা সত্যি খুব পাওয়ারফুল, এবং যেই মানুষটা আপনাকে বলছে আমি আছি তো এবং আপনার পাশে রয়েছে, আমি বলবো তার সঙ্গ আপনি ছাড়বেন না। কারণ সব মানুষ থাকবে, আপনাকে সাহারা দেবে, কিন্তু আমি আছি তো বলে থেকে যাওয়ার মানুষগুলো ভীষণ কম। যদি সেটা পেয়ে থাকেন আমি বলবো আগলে রাখুন। ফিরছি পরপর তিনটি গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন

দিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আপনারও যদি কখনো মন খারাপ হয় বা এমন কোনো কথা আছে যেটা আপনি কোনো স্পেশাল মানুষকে জানাতে চান, জানাতে পারছেন না, তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে, বা ফেসবুকেও জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমি পৌঁছে দেব আপনার সেই বিশেষ মানুষের কাছে বিশেষ বার্তা, আর আমি আছি তো।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com। আপনার সাফল্যের সময় প্রত্যেকটা মানুষ আপনার পিঠ চাপড়াবে, আপনাকে নিয়ে প্রচুর ভালো ভালো মন্তব্য করবে, কিন্তু আপনার খারাপ সময় যে মানুষগুলো আপনাকে হারতে দেখে আপনার পাশে থাকবে এবং সাপোর্ট করে যাবে আপনার জেতার উদ্দেশ্যে, সেই সব মানুষগুলো আপনার পাশে থাকবে, সেই সমস্ত মানুষদের আগলে রাখুন। কারণ সেই সমস্ত মানুষ আপনার ব্যর্থতার সময় আপনাকে বলে আমি আছি। তো এই সমস্ত মানুষকে সত্যি হারাতে দেবেন না, তারা এক একটা ডায়মন্ড। আমি জানি আপনার জীবনে এরকম মানুষ আছে, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে এমন কোনো মানুষ আসছে যে আপনাকে সব সময় আশ্বাস দিয়ে বলবে আমি আছি। তো শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে। কেউ মা

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, ব্রেকের ওপরে যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবনে এমন কোনো মানুষ আছেন যারা ব্যর্থতার সময় এবং সাফল্যের সময় অবশ্যই পিঠ চাপড়ে বলে আমি আছি। তো সেই সমস্ত মানুষগুলোকে সত্যিই আগলে রাখুন, এবং যদি সেরকম মানুষকে, আপনার বিশেষ মানুষকে আপনি কোনো মেসেজ দিতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447506571। আর পরপর কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যে আপনাকে সবসময় পিঠ চাপড়ে বলে আমি আছি। তো

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমি আগেও বলেছি আর আবারও বলছি, আপনার বেরঙিন জীবনকে রঙিন করতে আমি অ্যানি আছি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। সময় আজকে একেবারে শেষ এবং দেখতে দেখতে এই সপ্তাহটা প্রায় শেষ। স্যাটারডে সানডে উইকেন্ড কাটান, আবার আসছি সোমবারে আপনার সঙ্গে আড্ডা দিতে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। তাহলে টাটা।

ক্লাব নেই, হাতে এক পেয়ালা ধোঁয়া ওঠা গরম চা, আলতো ঠোঁটে চায়ের কাপে এক চুমুক। আহা কি আনন্দ! শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা কথা বলবো আমাদের জীবনে, প্রতিদিনের এই জীবনে কত এইরকম টুকরো টুকরো সুন্দর সুন্দর মুহূর্ত আমরা যাপন করি, কখনো একলা কখনো একসঙ্গে। আর সেই রকম সুন্দর সুন্দর কিছু মুহূর্তের গল্প নিয়েই আমাদের আজকের এই আড্ডা। অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: ছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

মাগারে। কিরে থামলি কেন, বাজা। গামাপা মাগারে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরানো মাত্রই একেবারে আলো ঝলমলে একটা সকাল এসে ধরা দিল। মনটা কেমন আনন্দে ভরে যায় বলুন তো। সত্যি ভীষণ ভীষণ মজা হয় এইরকম একটা সকাল দেখতে পেলে। আর তখনই গাইতে ইচ্ছে করে আহা কি আনন্দ আকাশে বাতাসে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা কথা বলছি এইরকমই কিছু আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা টুকরো টুকরো আনন্দ ঘন মুহূর্ত নিয়ে। আর সেখানেই এই সকালবেলার আলো ঝলমলে একটা আকাশের কথা বললাম। সত্যি রোদ ঝলমলে আকাশ দেখতে তো ভালো লাগে, আর তার মধ্যে যদি সূর্যোদয় দেখার একটা সৌভাগ্য হয় তাহলে তো আরো আরো অনেক বেশি মজা। আর সেই সূর্যোদয় যদি হয় একেবারে তুষার ধবল পাহাড়ের কোল থেকে উঠে আসা রক্তিম আভা সেই রকম একটা সূর্যোদয়, সত্যি ওই রকম একটা সকাল আমাদের জীবনকে একেবারে যেন অন্য মাত্রা এনে দিতে পারে। আমাদের এই আনন্দের গল্প জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নির্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: It's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
5: Hold on, miss. 2055? We'll be grown up by then.
6: We're not having that, are we?
7: No. Oi, Sheila, is water and cans?
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
8: Because when we work together,
10: it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
13: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
14: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
12: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

চাঁদ সামলে রাখো জোছনাকে, জোৎস্না বা চাঁদের আলো যখন মাটির পৃথিবীতে এসে পড়ে তখন এক অপূর্ব শোভা সৃষ্টি করে, যা আমাদের মনকে নিমেষে ভালো করে দিতে পারে। আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা এইরকম সুন্দর সুন্দর মুহূর্ত, যা কখনো আমরা একলা আবার কখনো বা আমাদের প্রিয় মানুষের সাথে একসাথে যাপন করি, আর সেই রকমই কিছু সুন্দর সুন্দর গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা রেড ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে জ্যোৎস্না রাতের কথা। জ্যোৎস্নার আলো এসে যখন লাগে, সেই মায়াবী আলোতে ভেসে যেতে যেতে সত্যি আমরা কোথায় যেন হারিয়ে যাই। চলুন সেই জ্যোৎস্না লোকে ভেসে যেতে যেতেই আমরা এই মায়াবী রাতের কথা বলতে বলতেই শুনে নিই চমক হাসানের কণ্ঠে সেই গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কংক্রিটের জঙ্গল ছেড়ে শহর থেকে একটু দূরে যখন হাইওয়ে ধরে গাড়ি ছুটছে, তখন দুপাশে ধুধু প্রান্তর, আর সেখানে সেই সবুজ কার্পেটের মতো ঘাস। যেন মনে হচ্ছে প্রকৃতি সেই সবুজ রঙের কার্পেট পেতে দিয়েছেন সুন্দর করে নিজের হাতে। অপূর্ব সেই দৃশ্য। আর সেই দৃশ্য দেখতে দেখতেই গাড়ি নিয়ে এগিয়ে চলা, আহা কি আনন্দ! শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কিছু টুকরো টুকরো সুন্দর মুহূর্ত নিয়ে, যা আমাদের জীবনের সঙ্গে যেমন জুড়ে থাকে তেমনি আমাদের জীবনে কিছু আনন্দের মুহূর্ত আমাদের উপহার দেয়, যা আমরা কখনো একলা আবার কখনো আমাদের প্রিয় মানুষজনের সঙ্গে একসাথে যাপন করি। আর সেই রকমই একটি দৃশ্য এখন আমি আপনার সঙ্গে শেয়ার করছি, যে এইরকম যখন গাড়ি করে অনেকটা পথ যাওয়া আর তার পাশ দিয়ে এইরকম সবুজ প্রান্তর, আবার কখনো সেখানেই দেখা যায় যে ঘোড়া ছুটে যাচ্ছে, সেই ছুটছে ঘোড়া আর তার পাশ দিয়ে আপনার গাড়ি ছুটছে, আর যদি দিগন্তে দেখা যায় সূর্যাস্ত, সব মিলিয়ে সেই অপূর্ব দৃশ্য কল্পনা করতে করতেই চলুন শুনে নি আমাদের এখনকার পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গান শুনে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলালেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কিছু সুন্দর মুহূর্ত নিয়ে। আমাদের জীবনের সঙ্গে এমনই কিছু আনন্দ ঘন মুহূর্ত জুড়ে থাকে যা আমরা একলা অথবা একসাথে যাপন করি, আর সেই রকমই কিছু গল্প শেয়ার করলাম আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। এইভাবেই গল্প করতে করতে আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী কাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। আর ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in। আজা পরদেশির সঙ্গে আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lab

আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। তোমার

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
5: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
6: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
4: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নাও সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
5: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
6: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
7: শুনছেন RadioBangladesh.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।
1: Next participants, Ritupala Sengupta and Monami Ghosh. Yes!

এবং তুমি অপরাজিত। আগে হ্যাঁ, তুমি অপরাজিত। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেরা না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা শুরু হতে চলেছে আজকে এরকম কয়েকজনকে নিয়ে যারা কিনা সত্যি অপরাজিত। তারা কিন্তু আমাদের আশেপাশেই রয়েছেন, তাদের মধ্যে এত লড়াই, এত জীবন সংগ্রাম রয়েছে যে সেখানে হাল ছেড়ে দেওয়াটাই হয়তো সব থেকে ইজি একটা অপশান হতো, কিন্তু তারা কিন্তু হাল ছাড়েননি, তারা লড়ে গিয়েছেন এবং আলটিমেটলি তারা জীবনযুদ্ধে জয়ী হয়েছেন, তারা হয়ে রয়েছেন অপরাজিত। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কয়েকজন অপরাজিত মানুষের কথা আপনার সঙ্গে শেয়ার করব, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এখন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রথমেই যার কথা আপনার সঙ্গে শেয়ার করবো সেই হচ্ছে আমার এক বন্ধু, আমার ছোটবেলাকার বন্ধু। বুঝলেন, ছোটবেলা খুব ভালো ফুটবল খেলতো, এবং এতটাই ভালো ফুটবল খেলতো যে তার আমাদের ন্যাশনাল টিমে পর্যন্ত জায়গা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু তার মাঝখানেই হঠাৎ ঘটে যায় একটা বিরাট ভাগ্য বিপর্যয়। সে ফিরছিল ট্রেনে করে, ভিড় ট্রেন ছিল এবং চলন্ত ট্রেন থেকে পা ফসকে পড়ে যায় ট্রেনের নিচে। প্রায় 52 দিন সে কোমায় ছিল। তারপরে যখন কোমা থেকে ব্যাক করে ফিরে আসলো, প্রায় 2 বছর ঠিক করে দাঁড়াতেও পারেনি, কিন্তু তথাপি সে কিন্তু জীবন সংগ্রামটা ছেড়ে দেয়নি। আলটিমেটলি জীবন সংগ্রাম লড়াই চালাতে চালাতে চালাতে চালাতে এখন সে মাঠে ফিরেছে। হ্যাঁ, হয়তো আগের মতো অত ভালো খেলতে পারছে না, কিন্তু আই এম শিওর যে ওর যেরকম স্পিরিট, ও আবার সেই দক্ষতা অ্যাচিভ করে ফেলবে। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু অপরাজিত ব্যক্তির কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের এফ্রান্তে রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন, ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাকে বলছি যে আমাদের চারপাশে কিন্তু এরকম অনেক মানুষ রয়েছেন যারা কিনা সত্যি অপরাজিত। তার মধ্যে অন্যতম একজনকে আমি চিনি, সেই ভদ্রলোক পেশায় ট্যাক্সি ড্রাইভার, কিন্তু এটুকু বললে তার কর্মকাণ্ডকে কিন্তু কোনো মতেই জাস্টিফাই করা হবে না। সে ভদ্রলোক খুব ছোট বয়সে নিজের বাবা মাকে হারিয়েছিলেন, অত্যন্ত কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে বড় হয়েছেন, কিন্তু তিনি চান নিজে তার মতন কষ্ট আর কোনো বাচ্চা করে। সেই জন্য তার স্বল্প সঞ্চয় দিয়ে তিনি তিলে তিলে তৈরি করেছেন একটি অনাথ আশ্রম। এবং আপনি যখন কোনো ভালো কাজ করতে শুরু করবেন, দেখবেন চারপাশ থেকে অনেক মানুষ এগিয়ে আসে সাহায্য করার জন্য। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, বর্তমানে সেই অনাথ আশ্রমে আবাসিকের সংখ্যা 100 ছাড়িয়েছে। এবং এই ভদ্রলোককে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, ইনিও একজন অপরাজিত। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকম অপরাজিত মানুষজনদের নিয়েই আড্ডাটা জারি থাকবে, আর সেটাই জারি আছে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

এক ভদ্রলোক যিনি কিনা শুধুমাত্র গানকে সম্বল করেই বেঁচেছিলেন। শুধু সাধারণ গান নয়, সেই গানের মধ্যে ছিল গুরুদেবের ছোঁয়া। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট অসাধারণ সমস্ত রবীন্দ্রসঙ্গীত তার কণ্ঠে, তার উদাত্ত কণ্ঠে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছিল গোটা বাঙালি সমাজ। কিন্তু তার ওপরে নেমে আসে বারবার বিভিন্ন ধরনের বয়কট থেকে আরম্ভ করে ব্যান পর্যন্ত এই সমস্ত খাড়া। কিন্তু তথাপি তিনি কিন্তু হেরে যাননি, তিনি তার মতন করে লড়াইটা চালিয়ে গেছেন এবং এখনও পর্যন্ত সমগ্র বাঙালি সঙ্গীতপ্রেমী মানুষের কাছে তিনি অন্যতম শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তিনি হলেন দেবব্রত বিশ্বাস বা জর্জ বিশ্বাস। উনিও অবশ্যই একজন অপরাজিত ব্যক্তিত্ব। তো রেডিও বাংলানে .com-এ আজকে ওনার জন্মদিনে আমি গোটা রেডিও বাংলানে .com পরিবারের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আর ওনার মতো একজন অপরিচিত ব্যক্তিত্বের জন্মদিনে আমি গৌরব শেয়ার করছি আপনাদের সঙ্গে আরও কিছু মানুষজনের কথা, যারা কিনা সত্যি অপরাজিত। তো সেরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা ওনলি অন রেডিও বাংলানেট .com।

মেয়েটির বয়স তখন খুবই কম, সবেমাত্র সে মাধ্যমিক দিয়েছে। সেই 16 বছর বয়সেই মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল। তথাপি সে কিছু বছর পড়াশোনাও চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল শ্বশুর বাড়িতে থেকে। আলটিমেটলি সে HST পাশ করে। ক্লাস 12-এর পরে তার ওপরে শুরু হয় বরপণের জন্য নির্যাতন। ইন দ্য মিনটাইম তারও একটি কন্যা সন্তান হয়। তারপরে অত্যাচার আরও বেড়ে যায়, এতটাই বেড়ে যায় যে তাকে সেই ছোট্ট মেয়েটিকে নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে আসতে হয়। তারপর শুরু হয় নিরন্তর সংগ্রাম। আলটিমেটলি HS পাশ করার 17 বছর পরে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে বসে সেই মেয়েটি ক্র্যাক করে মেডিকেল, এবং বর্তমানে তিনি একজন স্বনামধন্য ডক্টর। এবং তার কথা শুনলে, তার কথা জেনে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, এরাই তো আসল অপরাজিত মানুষ। তো রেডিও বাংলানাইট.কম-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে, জমেছিল অপরাজিত মানুষজনদের নিয়ে। আমাদের চারপাশে এরকম অনেক মানুষজন আছেন যাদের কি না দেখলেই মনে হয় যে এরাই হচ্ছেন আসল অপরাজিত। তো সেরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে পরাজিত। তো সেরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে

radiobanglanei.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেকদিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে। আর আরেকটা জিনিসও আছে, যেটা হচ্ছে অসমাপ্ত একটা আড্ডা রয়ে গেছে। কালকে আমরা বলছিলাম সেভেন সিস্টার্স নিয়ে কথা, অর্থাৎ সাতটা সৌন্দর্যে ভরা বন এবং সেখানে আমরা ঘুরতে যেতে পারি। আর সেই তালিকাটায় সাতজনের নামও আমি বলেছিলাম। এবার সেই তালিকার মধ্যে শুধুমাত্র মণিপুরের কথাই বলেছি, কিন্তু অন্যান্য বনের সৌন্দর্যের বর্ণনাও তো দিতে হবে, তাই জন্য আড্ডায় আজকে থাকতেই হবে এবং আপনাকে চাই সেই শক্তি আড্ডায়।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
5: We're not having that, are we?
6: No.
7: Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: Shunchen, RadioBanglaNet.com. Banglar Gaan, Bangalir Pran.

রেডিও বাংলাদেশ .com এ আজকে সাতটি বনের সৌন্দর্যের কথা বলবো এবং মণিপুরের কথা বলেছি এবং তারপরে যেটা আসে সেটা হচ্ছে মিজোরাম। এই যে মিজোরাম সেটা হচ্ছে এই সাতটি বনের মধ্যে, অর্থাৎ সাতটি যে রাজ্যের কথা বললাম সেই রাজ্যের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে মিজোরাম। মায়ানমার, বাংলাদেশ, অসম, মণিপুর এবং ত্রিপুরা দিয়ে ঘেরা এই যে মিজোরাম যে ছোট্ট রাজ্যটি, সেখানে গেলে আপনি সুন্দর পাহাড় অর্থাৎ সবুজে ঘেরা পাহাড় দেখতে পাবেন এবং এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ওয়াটারফল আছে। আর সব থেকে বড় কথা, এই যে ভৌগোলিক অবস্থানটা অর্থাৎ চারিদিক বিভিন্ন রাজ্য দিয়ে ঘেরা, তাই জন্য এটাও কিন্তু একটা ঘুরতে আসার মূল আকর্ষণ। আর অবশ্যই এখানের আবহাওয়াটাও কিন্তু মনোরম থাকে, তাই বছরের যে কোনো সময় আপনি এই মিজোরামে ঘুরে বেরিয়ে আসতেই পারেন।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

priyobangladesh.com এ আজকে ঘুরতে যাওয়ার একটা দুর্দান্ত একটা একাধিক দুর্দান্ত ডেস্টিনেশনের কথা বলছি, এবং তার মধ্যে থেকে বলে দিয়েছি দুটো বন রাজ্যের কথা, রইল পড়ে অসমের কথা। অসমের কথা আমরা সবাই জানি, উত্তর পূর্ব ভারতের অন্যতম সেরা সুন্দরী এবং পশ্চিমবাংলার বলা যেতে পারে প্রতিবেশী রাজ্য। আর তার সাথে সাথে এখানে রয়েছে অনেক হিস্টোরিক্যাল প্লেস, মানে যেখানে হিস্ট্রি এবং মাইথোলজিক্যাল ব্যাপার একসাথে ঘটে। এখানে রয়েছে রাজকীয় ব্রহ্মপুত্র নদ, এবং তার সাথে সাথে রয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, এবং তার সাথে সাথে রয়েছে এক শিংওয়ালা গন্ডার, যেটা এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যানেই দেখতে পাওয়া যায়। তাছাড়াও আপনি কামাখ্যা মন্দির, মায়াংগ্রাম, মাজুলি দ্বীপ, তারপরে হচ্ছে উমানন্দ, ওই যে বললাম কামাখ্যার মতো একটা রিলিজিয়াস জায়গা, যেখানে মাইথোলজিক্যাল প্রচুর গল্প আপনি শুনতে পারবেন, এবং তার সাথে সাথে হিস্ট্রিও কিন্তু রয়েছে। আর সব থেকে আমার মনে হয় এই সাতটি রাজ্যের মধ্যে বা সাতটি বনের মধ্যে সবচেয়ে আমার খুব পার্সোনালি ফেভারিট হচ্ছে অরুণাচল প্রদেশ, এবং অরুণাচল প্রদেশ নিয়ে কথা বলবো, কারণ এটা আমি নিজে ঘুরে এসেছি।

রেডিও বাংলানিউজ ডট কম এ রুবিনা আছি আপনার সঙ্গে, এবং যেটা বলছিলাম অরুণাচল প্রদেশ নিয়ে কথা বলবো। অরুণাচল প্রদেশের আমি যখন ঘুরতে গেছিলাম তখন আমরা 11-12 পড়তাম, একটা সংস্থা থেকে ঘুরতে গেছিলাম, আর প্রথমবার আমার জীবনে পাহাড় দেখা। আর এইখানকার পাহাড়, নদী, উপত্যকা এতটাই সুন্দর যে আপনি মন্ত্রমুগ্ধ হয়ে দেখবেন। এবং এমন একটা জায়গায় আমরা ছিলাম, ওটা অবশ্যই ভ্যালি, এবং যখন পৌঁছালাম সেখানে মনে হলো যেন পাহাড় ছুতে আসছে বা আমাদেরকে ঘিরে রয়েছে পাহাড়, এত অপূর্ব অরুণাচল প্রদেশ। আমার মনে হয় সেই জন্যই কিন্তু মানুষ এখানে বারবার আসে। তাছাড়াও কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টস রয়েছে, ট্রেকিং রয়েছে, অ্যাঙ্গলিং রয়েছে, বোটিং, রাফটিং সব কিছু। এবং তার সাথে সাথে আমরা জানি অরুণাচল প্রদেশ বহি হিমালয় এবং পাটওয়ে রেঞ্জের অংশ, এই জন্য এখানে বন্য প্রাণী, উপত্যকা, নদী, পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্য যেটা বারবার বলতে ইচ্ছা করছে সেখানে ভীষণভাবে ডাইভার্সিটি দেখা যায়। এবং তারপরে চলে আসি আমাদের আরও একটা রাজ্যের কথা যার নাম মেঘালয়। অর্থাৎ মেঘালয়, এই যে সংস্কৃত ভাষায় যদি মেঘালয় শব্দের অর্থ খুঁজি তার মানে হচ্ছে মেঘের বাড়ি। তার মানে আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে ভেসে থাকা মেঘের মধ্যে নিজেকে আপনি খুঁজে পাবেন, তার সাথে সাথে পাবেন গভীর সবুজ উপত্যকা এবং বিশ্বের সবচেয়ে স্বচ্ছ জলের নদী। আর তার সাথে সাথে মেঘালয় গেলে আমরা জানি যে ডাউকি নদী, চেরাপুঞ্জি, তারপরে বিভিন্ন গুহা, তারপরে দোতলা প্রাকৃতিক সেতু সহ আরও অনেক কিছু আপনি এক্সপ্লোর করতে পারবেন। আর যদি সত্যি আপনার মনে হয় যে এই জায়গাটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করতে চান, তাহলে অবশ্যই মানে এই যে বছরের মধ্যে আপনাকে বেছে নিতে হবে হচ্ছে বৃষ্টি। কারণ আমার মনে হয় যে মেঘালয়ের বৃষ্টিতে ঘুরতে গেলে হয়তো একটু প্রবলেম ফেস হবে, কিন্তু এত সুন্দর ওখানকার রেনি সিজনটা, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে, অসাধারণ। সেই সময়টা বাঁচতে পারে।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

bangali.com এ আজকে সেভেন সিস্টার্স এর কথা বলছি এবং নাগাল্যান্ড নিয়ে কথা বলবো, বলা হয়নি আর ত্রিপুরা নিয়েও কথা বলা হয়নি। ত্রিপুরা আমরা সবাই মোটামুটি জানি, যেখানে সংস্কৃতির পীঠস্থান বলা হয় ত্রিপুরা, এবং সব বয়সের পর্যটকদের কাছে কিন্তু দারুণ আকর্ষণীয়। এখানে আপনি যেতে পারেন প্রাচীন স্থাপত্য দেখতে। আবার এখানকার প্রধান শিল্পগুলোর মধ্যে হস্তশিল্প রয়েছে, কারুশিল্প রয়েছে, সেগুলো দেখতে পাবেন, পাহাড় পাবেন, তার সাথে সাথে কুয়াশাচ্ছন্ন তৃণভূমিও পাবেন। এবার আসি নাগাল্যান্ড। নাগাল্যান্ডে যেমন বৈচিত্র্যময় একটা সৌন্দর্য খুঁজে পাবেন, তার সাথে সাথে কিন্তু স্থানীয় বাসিন্দাদের শিল্প সংস্কৃতি এবং ধর্মীয় ব্যাপার স্যাপারগুলো থেকে এন্থুও পাবেন। নাগাল্যান্ডের আকর্ষণ জায়গাগুলো একটু বলে দিই। জুকো উপত্যকা, জাফু শৃঙ্গ এবং শিলৈ হ্রদ ছাড়াও আরও অনেক কিছু। আবার যদি আপনি এখানকার বিশ্ববিখ্যাত উৎসব হর্নবিল উৎসব দেখতে চান, তাহলে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে আপনাকে যেতে হবে, যেখানে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ পর্যটকরা এখানে দেখতে আসেন। তাহলে এই সেভেন সিস্টার্স এর সব কিছু তথ্য কিন্তু আপনার সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো আড্ডাটা বলবেন, আর ফলো করতে ভুলবেন না www.radiobangladesh.com। ভালো থাকবেন।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন। সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। আরে ভাবি, আমাদের আড্ডা জমে ওঠে প্রতিদিন সোম থেকে শুক্র। তো এইভাবেই কিন্তু আমরা বন্ধুরা একে অপরের সঙ্গে জুড়ে আছি। প্রায় 250,000 বন্ধুরা একসঙ্গে আমরা সময় কাটাচ্ছি রেডিও বাংলা নেট ডট কমকে সঙ্গে করে। তো আজও সেরকম আরেকটা দিন, আরেকটা এক ঘন্টার আড্ডা জারি আছে আপনাদের সঙ্গে। এবং আজকের আড্ডাটা আর একটু স্পেশাল, কারণ মা বোনেদের জন্য আজকের এই আড্ডাটা ভীষণ স্পেশাল। এই কারণে আড্ডা বেনারসি শাড়ি দিয়ে। হ্যাঁ, বিয়ের ঠিক মুহূর্তেই বেনারসি শাড়ির কথা আমাদের মনে পড়েছে, আর সেই লাল টুকটুকে বা বেগুনি বা ভায়োলেট যে কোনো কারণে বলুন না কেন, বেনারসি শাড়ি সম্পর্কে আমাদের প্রত্যেকের একটা ভালো লাগা লুকিয়ে থাকে, এবং সেই ভালো লাগাটা আরও বেশি করে কাজ করে আমাদের মা কাকিমা দিদি বোন এদেরকে কেন্দ্র করে। আর সেই বেনারসি বিয়ের পর আবার কবে পরা হবে সেটা নিয়ে কিন্তু একটা বেশ একটা কীরকম কীরকম ব্যাপার থাকে, এবং কবে পরা হবে সেটাকে মাথায় রাখাটা খুব কঠিন। বিয়ের সময় তো খুব খটা করে কিনে ফেলা হলো এবং পরাও হলো, এবং আলটিমেটলি বিয়ের শেষে সেই বেনারসিটা যত্ন করে আলমারির মধ্যে, কিন্তু তারপর সেটার আর কি পরবর্তীতে যে যত্নের প্রয়োজন হয় সেটা কি করা হয়? আমার মনে হয় কোনো বাড়িতেই সেটা হয় না, কারণ এইভাবেই কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস চুপচাপ শান্ত মনে সে বসে থাকে। আজকের এই এক ঘন্টার আড্ডায় বলবো সেই বেনারসিকে কী করে যত্নে রাখা যায়। তাই আপনার স্বাদের বেনারসিকে ভালো রাখতে দরকার বাড়তি যত্নের, আর সেই বাড়তি যত্নটা পাবেন তখনই যখন আপনি সেটাকে গুরুত্ব দেবেন। অবশ্যই দেবেন এবং দেন, কিন্তু সব সময় হয়ে ওঠে না। আজকে চটজলদি সেভাবেই বলে দেবো। তাই এখন আমরা শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে সঙ্গে থাকুন। আর এই শো শেষের পর আপনার নিজের আলমারি থেকে নিজের বেনারসিটা বার করে সেইভাবেই যত্নে নিশ্চয়ই রাখবেন। ফিরে আসছি কয়েকটি গানের পর, জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা বেনারসি শাড়ির যত্ন নিয়ে। তো বেনারসি কথা মনে পড়লেই বেনারসের কথা ভীষণ মনে পড়ে যায়। এমন কোনো মানুষ নেই যিনি বেনারস ঘুরতে গেছেন বা বারাণসী ঘুরতে গেছেন সেখান থেকে একটা অন্তত বেনারসি শাড়ি কিনে আনেননি, সবাই আছেন। এবং বেনারসি যে ব্যাপারটা সেটা কিন্তু বেনারসের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এটা একটা অন্যরকম ভালো লাগার জায়গা। বেনারসি পান আর হচ্ছে বেনারসি শাড়ি। প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে বেনারসি শাড়ি অন্য শাড়ির সঙ্গে একসঙ্গে না রেখে আলাদা রাখতে হবে, এমনকি দুটো বেনারসির পরপর রাখবেন না, এতে কিন্তু বেনারসি সিল্কের উপর ঘষা লাগে, ফলে শাড়ির সিল্ক খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে বেনারসি শাড়ি কাচার দরকার হলে বাড়িতে না কেচে লন্ড্রিতে পাঠিয়ে দেবেন, এবং বাড়িতে ব্যবহৃত ডিটারজেন্ট শাড়ি কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতি করে, এটা মাথায় রাখবেন। তো আমাদের আড্ডা জারি থাকবে, আরও অনেক কিছু বলবো এই বেনারসি শাড়ি সম্পর্কে, তাই এখন অপেক্ষা করছে কয়েকটা গান শুনুন, খুব তাড়াতাড়ি ফিরে আসছি।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। কথা চলছে বেনারসি শাড়ি নিয়ে। তো দোকানে গেলে দেখবেন শাড়ি শাড়ি বেনারসি শাড়ি পরপর রাখা আছে, প্রত্যেকটাই কিন্তু সুতির কাপড়ে মোড়া। কি ব্যাপার, বেনারসি শাড়ির এটাই কি সঠিক উপায়? বাড়িতে সাদা সুতির কাপড় নিশ্চয়ই আছে, সেই কাপড় কেটে প্রথমে মুড়ে রাখুন বেনারসিকে। কাপড়ে মুড়ে রাখার সময় শাড়িগুলোকে সঠিকভাবে ভাঁজ করুন, এবং ভাঁজ যদি ঠিক না হয় তাহলে কিন্তু বেনারসিটা জরির কাজটা নষ্ট হয়ে যাবে। তাই প্রথম যে ব্যাপারটা, যে কোশ্চেন মার্ক করলাম যে বেনারসি রাখার সঠিক উপায় কি এভাবেই সাদা সুতির কাপড়ে মোড়া? হ্যাঁ, একদমই তাই। এবং আরেকটা ব্যাপার, ভাঁজ ঠিক না হলে কিন্তু বেনারসিতে জরির কাজটা সত্যি সত্যিই নষ্ট হয়ে যায়, সেটাও মাথায় রাখতে হবে। তাই তিনটে ব্যাপার কিন্তু ইতিমধ্যেই বলা হয়ে গেল, এক এটা, দুই হচ্ছে বেনারসি শাড়ি কাচার দরকার হলে কীভাবে, বাড়িতে নয় একদম লন্ড্রিতে, আর হচ্ছে বেনারসি শাড়ি অন্য শাড়ির সঙ্গে একদম রাখা চলবে না, মারামারি লাগিয়ে দেবে। তাই মাথায় রাখবেন কীভাবে বেনারসি শাড়িকে এইভাবে যত্ন করলে কিন্তু ঠিকঠাক থাকবে বছরের পর বছর, মাসের পর মাস। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, আর আড্ডা চলছে আজকে গান মুসাফিরে বেনারসি শাড়ির যত্ন নিয়ে। আসলে পুরনো বেনারসি মাঝে মাঝেই আলমারি থেকে কিন্তু বের করে ছায়ায় মেলে দিতে হবে। খেয়াল রাখতে হবে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে শাড়িতে সরাসরি যেন রোদটা না লাগে। বেশি রোদে বেনারসি সিল্কের কিন্তু ক্ষতি হয় এবং এর ফলে শাড়ির রংটা হালকা হয়ে যেতে পারে। শুধুমাত্র বেনারসি শাড়ি কেন, যে কোনো জামা কাপড় যদি আপনি প্রচণ্ড রৌদ্রের মধ্যে দীর্ঘদিন ধরে রাখতে শুরু করেন, দেখবেন আস্তে আস্তে তার অরিজিনাল রংটা কিন্তু ফেড হতে থাকবে। আর এতে কিন্তু বোঝাই যাচ্ছে প্রতিদিন একটু একটু করে কিন্তু কাপড়টার ক্ষতি হতে থাকছে। তাই বেনারসিকে রাখতে গেলে ঠিকঠাক এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতেই হবে। আমরা ফিরবো, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো দেখতে দেখতে আমরা কিন্তু সময়ের একদম শেষ দিকে পৌঁছে গেলাম। আমরা শুনলাম কয়েকটি অসাধারণ গান, আমরা আড্ডা দিচ্ছি, বেনারসি শাড়িকে ঠিকঠাক রাখা কীভাবে চায় এবং কীভাবে যত্নে, পরম যত্নে বেনারসি শাড়ি মাসের পর মাস, বছরের পর বছর যত্নে থাকে, ভালো থাকে। তো অনেকে আলমারির হ্যাঙ্গারে শাড়ি টাঙিয়ে রাখে। আপনার স্বাদের শাড়ির প্রতি এই ধরনের অবিচার কিন্তু কখনো করবেন না, কারণ মানে এতে কিন্তু শাড়িতে হ্যাঙ্গারের যে দাগ একটা থাকে সেটা কিন্তু পড়ে যেতে পারে, এবং তাছাড়াও আরেকটা ব্যাপার, ফেব্রিকে টান পড়ে, মানে বলি যেটা সেটা হচ্ছে শাড়ির ডিজাইন কিন্তু নষ্ট হয়ে যায়। ইস্ত্রি করার দরকার হলে সুতির কাপড় শাড়ির উপর রেখে তবেই কিন্তু ইস্ত্রি করুন। শুধুমাত্র টুক করে শাড়িটাকে রেখে দিলাম আর তারপর ওই আয়রন দিয়ে একটুখানি ঘষে ব্যাপারটাকে তৈরি করে নিলাম, তা কিন্তু নয়। যত্ন মানে প্রপার যত্ন করতে হবে, সেটাই সঠিক, সেটাই বেনারসি শাড়ির ভালো রাখার সঠিক পদ্ধতি। তো আপনার স্বপ্নের দিনগুলির সঙ্গে আষ্টেপৃষ্টে কিন্তু জড়িয়ে থাকে বেনারসি শাড়ি, একটু যত্ন আর তিন মাধ্যমে কিন্তু সুন্দর হয়ে থাকবে আজীবন। আসলে সেই বিয়েতে প্রথম কেনা হয়েছিল, পরা হয়েছিল, তারপর আর সেইভাবে যত্ন আত্তি করা হয় না। আজ এই শোয়ের পর অবশ্যই তাকে বার করুন পরম যত্নে, এবং যেগুলো যেগুলো বললাম সেগুলো খুব ঠান্ডা মাথায় ভেবে আবার ব্যবহার করুন। দেখবেন বেনারসি শাড়ির সঙ্গে আপনার মনটাও কীরকম পাল্টে গেছে, মনে হবে যেন এই তো দুদিন আগে বিয়েটা হলো, অথচ বিয়ে হয়েছে আপনার 30 বছর হয়ে গেছে। তো যাই হোক, এভাবেই ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, নিজের প্রিয় জিনিসগুলোকে পরম যত্নে রাখতে হবে বছরের পর বছর। আর এভাবেই শাড়ির মুখে যেন হাসি ফুটে, আর সেই হাসির ঝিলিক আপনার মনের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ুক। ভালো থাকুক বেনারসি শাড়ি, ভালো থাকুক স্মৃতির মুহূর্তগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, radiobanglanet.com।

আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা মানুষ দরকার যে প্রত্যেকটা সময় চরম ব্যর্থতা হোক কিংবা সাকসেস হোক প্রত্যেকটা পদক্ষেপে পিঠ চাপড়ে বলবে আমি আছি। তো এই কথাটা সত্যি খুব পাওয়ারফুল, এবং যেই মানুষটা আপনাকে বলছে আমি আছি তো এবং আপনার পাশে রয়েছে, আমি বলবো তার সঙ্গ আপনি ছাড়বেন না। কারণ সব মানুষ থাকবে, আপনাকে সাহারা দেবে, কিন্তু আমি আছি তো বলে থেকে যাওয়ার মানুষগুলো ভীষণ কম। যদি সেটা পেয়ে থাকেন আমি বলবো আগলে রাখুন। ফিরছি পরপর তিনটি গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ।

কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay, thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আপনারও যদি কখনো মন খারাপ হয় বা এমন কোনো কথা আছে যেটা আপনি কোনো স্পেশাল মানুষকে জানাতে চান, জানাতে পারছেন না, তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 বা ফেসবুকেও জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমি পৌঁছে দেব আপনার সেই বিশেষ মানুষের কাছে বিশেষ বার্তা, আর আমি আছি তো।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com। আপনার সাফল্যের সময় প্রত্যেকটা মানুষ আপনার পিঠ চাপড়াবে, আপনাকে নিয়ে প্রচুর ভালো ভালো মন্তব্য করবে, কিন্তু আপনার খারাপ সময় যে মানুষগুলো আপনাকে হারতে দেখে আপনার পাশে থাকবে এবং সাপোর্ট করে যাবে আপনার জেতার উদ্দেশ্যে, সেই সব মানুষগুলো আপনার পাশে থাকবে, সেই সমস্ত মানুষদের আগলে রাখুন। কারণ সেই সমস্ত মানুষ আপনার ব্যর্থতার সময় আপনাকে বলে আমি আছি। তো এই সমস্ত মানুষকে সত্যি হারাতে দেবেন না, তারা এক একটা ডায়মন্ড। আমি জানি আপনার জীবনে এরকম মানুষ আছে, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে এমন কোনো মানুষ আসছে যে আপনাকে সব সময় আশ্বাস দিয়ে বলবে আমি আছি। তো শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে। কেউ না

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ। ব্রেকের ওপরে যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবনে এমন কোনো মানুষ আছেন যারা ব্যর্থতার সময় এবং সাফল্যের সময় অবশ্যই পিঠ চাপড়ে বলে আমি আছি তো। সেই সমস্ত মানুষগুলোকে সত্যিই আগলে রাখুন, এবং যদি সেরকম মানুষকে, আপনার বিশেষ মানুষকে আপনি কোনো মেসেজ দিতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447506571। আর পরপর কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যে আপনাকে সবসময় পিঠ চাপড়ে বলে আমি আছি তো।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমি আগেও বলেছি আর আবারও বলছি, আপনার বেরঙিন জীবনকে রঙিন করতে আমি অ্যানি আছি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। সময় আজকে একেবারে শেষ এবং দেখতে দেখতে এই সপ্তাহটা প্রায় শেষ। স্যাটারডে সানডে উইকেন্ড কাটান, আবার আসছি সোমবারে আপনার সঙ্গে আড্ডা দিতে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। তাহলে টাটা।

কুয়াশা ঘেরা শীতের সকাল, জানালার পাশে একলা আপনি, হাতে এক পেয়ালা ধোঁয়া ওঠা গরম চা, আলতো ঠোঁটে চায়ের কাপে এক চুমুক। আহা কি আনন্দ! শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা কথা বলবো আমাদের জীবনে, প্রতিদিনের এই জীবনে কত এইরকম টুকরো টুকরো সুন্দর সুন্দর মুহূর্ত আমরা যাপন করি, কখনো একলা কখনো একসঙ্গে। আর সেই রকম সুন্দর সুন্দর কিছু মুহূর্তের গল্প নিয়েই আমাদের আজকের এই আড্ডা। অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: de.
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
3: সময়।
2: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

0: মাগারে।
1: কিরে থামলি কেন, বাজা।
0: গামাপা মাগারে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরানো মাত্রই একেবারে আলো ঝলমলে একটা সকাল এসে ধরা দিল। মনটা কেমন আনন্দে ভরে যায় বলুন তো, সত্যি ভীষণ ভীষণ মজা হয় এইরকম একটা সকাল দেখতে পেলে। আর তখনই গাইতে ইচ্ছে করে আহা কি আনন্দ আকাশে বাতাসে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা কথা বলছি এইরকমই কিছু আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা টুকরো টুকরো আনন্দ ঘন মুহূর্ত নিয়ে। আর সেখানেই এই সকালবেলার আলো ঝলমলে একটা আকাশের কথা বললাম। সত্যি রোদ ঝলমলে আকাশ দেখতে তো ভালো লাগে, আর তার মধ্যে যদি সূর্যোদয় দেখার একটা সৌভাগ্য হয় তাহলে তো আরো আরো অনেক বেশি মজা। আর সেই সূর্যোদয় যদি হয় একেবারে তুষার ধবল পাহাড়ের কোল থেকে উঠে আসা রক্তিম আভা সেই রকম একটা সূর্যোদয়, সত্যি ওই রকম একটা সকাল আমাদের জীবনকে একেবারে যেন অন্য মাত্রা এনে দিতে পারে। আমাদের এই আনন্দের গল্প জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নির্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: ক্লাস, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
5: Hold on, miss. 2055, we'll be grown up by then.
6: We're not having that, are we?
7: No.
8: Oi, hear that? It's water and cans.
9: And fix those drips and drops.
10: And take shorter showers, yeah?
11: Because when we work together, it all adds up.
12: So come on, you lot. Search Let's Save Water.
13: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
14: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
15: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
13: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

চাঁদ সামলে রাখো জোছনাকে, জোছনা বা চাঁদের আলো যখন মাটির পৃথিবীতে এসে পড়ে তখন এক অপূর্ব শোভা সৃষ্টি করে, যা আমাদের মনকে নিমেষে ভালো করে দিতে পারে। আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা এইরকম সুন্দর সুন্দর মুহূর্ত, যা কখনো আমরা একলা আবার কখনো বা আমাদের প্রিয় মানুষের সাথে একসাথে যাপন করি, আর সেই রকমই কিছু সুন্দর সুন্দর গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা রেড ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে জ্যোৎস্না রাতের কথা। জ্যোৎস্নার আলো এসে যখন লাগে, সেই মায়াবী আলোতে ভেসে যেতে যেতে সত্যি আমরা কোথায় যেন হারিয়ে যাই। চলুন সেই জ্যোৎস্নালোকে ভেসে যেতে যেতেই আমরা এই মায়াবী রাতের কথা বলতে বলতেই শুনে নিই চমক হাসানের কণ্ঠে সেই গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কংক্রিটের জঙ্গল ছেড়ে শহর থেকে একটু দূরে যখন হাইওয়ে ধরে গাড়ি ছুটছে, তখন দুপাশে ধুধু প্রান্তর, আর সেখানে সেই সবুজ কার্পেটের মতো ঘাস। যেন মনে হচ্ছে প্রকৃতি সেই সবুজ রঙের কার্পেট পেতে দিয়েছেন সুন্দর করে নিজের হাতে। অপূর্ব সেই দৃশ্য। আর সেই দৃশ্য দেখতে দেখতেই গাড়ি নিয়ে এগিয়ে চলা, আহা কি আনন্দ! শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কিছু টুকরো টুকরো সুন্দর মুহূর্ত নিয়ে, যা আমাদের জীবনের সঙ্গে যেমন জুড়ে থাকে তেমনি আমাদের জীবনে কিছু আনন্দের মুহূর্ত আমাদের উপহার দেয়, যা আমরা কখনো একলা আবার কখনো আমাদের প্রিয় মানুষজনের সঙ্গে একসাথে যাপন করি। আর সেই রকমই একটি দৃশ্য এখন আমি আপনার সঙ্গে শেয়ার করছি, যে এইরকম যখন গাড়ি করে অনেকটা পথ যাওয়া আর তার পাশ দিয়ে এইরকম সবুজ প্রান্তর, আবার কখনো সেখানেই দেখা যায় যে ঘোড়া ছুটে যাচ্ছে, সেই ছুটছে ঘোড়া আর তার পাশ দিয়ে আপনার গাড়ি ছুটছে, আর যদি দিগন্তে দেখা যায় সূর্যাস্ত, সব মিলিয়ে সেই অপূর্ব দৃশ্য কল্পনা করতে করতেই চলুন শুনে নি আমাদের এখনকার পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গান শুনে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলালেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কিছু সুন্দর মুহূর্ত নিয়ে। আমাদের জীবনের সঙ্গে এমনই কিছু আনন্দ ঘন মুহূর্ত জুড়ে থাকে যা আমরা একলা অথবা একসাথে যাপন করি, আর সেই রকমই কিছু গল্প শেয়ার করলাম আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। এইভাবেই গল্প করতে করতে আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গেল।

হয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। আর ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcombe Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown-ups by then.
5: We're not having that, are we?
6: No.
7: Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
5: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
6: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
4: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
5: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
6: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
7: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।
1: Next participants, Ritupala Sengupta and Monami Ghosh. Yes!
2: Asina phagun mase poran ghase notun biyer phul phutiche

এবং তুমি অপরাজিত। আগে হ্যাঁ, তুমি অপরাজিত। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা শুরু হতে চলেছে আজকে এরকম কয়েকজনকে নিয়ে যারা কিনা সত্যি অপরাজিত। তারা কিন্তু আমাদের আশেপাশেই রয়েছেন, তাদের মধ্যে এত লড়াই, এত জীবন সংগ্রাম রয়েছে যে সেখানে হাল ছেড়ে দেওয়াটাই হয়তো সব থেকে ইজি একটা অপশান হতো, কিন্তু তারা কিন্তু হাল ছাড়েননি, তারা লড়ে গিয়েছেন এবং আলটিমেটলি তারা জীবনযুদ্ধে জয়ী হয়েছেন, তারা হয়ে রয়েছেন অপরাজিত। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কয়েকজন অপরাজিত মানুষের কথা আপনার সঙ্গে শেয়ার করব, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা net.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলা net.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ঘিরে ধরে কুয়াশা যখন, ঘিরে ধরে কুয়াশা যখন, কত শত

প্রথমেই যার কথা আপনার সঙ্গে শেয়ার করব সেই হচ্ছে আমার এক বন্ধু, আমার ছোটবেলাকার বন্ধু। বুঝলেন, ছোটবেলা খুব ভালো ফুটবল খেলতো, এবং এতটাই ভালো ফুটবল খেলতো যে তার আমাদের ন্যাশনাল টিমে পর্যন্ত জায়গা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু তার মাঝখানেই হঠাৎ ঘটে যায় একটা বিরাট ভাগ্য বিপর্যয়। সে ফিরছিল ট্রেনে করে, ভিড় ট্রেন ছিল, এবং চলন্ত ট্রেন থেকে পা ফসকে পড়ে যায় ট্রেনের নিচে। প্রায় 52 দিন সে কোমায় ছিল। তারপরে যখন কোমা থেকে ব্যাক করে ফিরে আসলো, প্রায় 2 বছর ঠিক করে দাঁড়াতেও পারেনি, কিন্তু তথাপি সে কিন্তু জীবন সংগ্রামটা ছেড়ে দেয়নি। আলটিমেটলি জীবন সংগ্রাম লড়াই চালাতে চালাতে চালাতে চালাতে এখন সে মাঠে ফিরেছে। হ্যাঁ, হয়তো আগের মতো অত ভালো খেলতে পারছে না, কিন্তু আই এম শিওর যে ওর যেরকম স্পিরিট, ও আবার সেই দক্ষতা অ্যাচিভ করে ফেলবে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু অপরাজিত ব্যক্তির কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের এফ্রান্তে রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন, ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাকে বলছি যে আমাদের চারপাশে কিন্তু এরকম অনেক মানুষ রয়েছেন যারা কিনা সত্যি অপরাজিত। তার মধ্যে অন্যতম একজনকে আমি চিনি, সেই ভদ্রলোক পেশায় ট্যাক্সি ড্রাইভার, কিন্তু এটুকু বললে তার কর্মকাণ্ডকে কিন্তু কোনো মতেই জাস্টিফাই করা হবে না। সে ভদ্রলোক খুব ছোট বয়সে নিজের বাবা মাকে হারিয়েছিলেন, অত্যন্ত কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে বড় হয়েছেন, কিন্তু তিনি চান নিজে তার মতন কষ্ট আর কোনো বাচ্চা করে। সেই জন্য তার স্বল্প সঞ্চয় দিয়ে তিনি তিলে তিলে তৈরি করেছেন একটি অনাথ আশ্রম। এবং আপনি যখন কোনো ভালো কাজ করতে শুরু করবেন, দেখবেন চারপাশ থেকে অনেক মানুষ এগিয়ে আসে সাহায্য করার জন্য। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, বর্তমানে সেই অনাথ আশ্রমে আবাসিকের সংখ্যা 100 ছাড়িয়েছে। এবং এই ভদ্রলোককে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, ইনিও একজন অপরাজিত। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকম অপরাজিত মানুষজনদের নিয়েই আড্ডাটা জারি থাকবে, আর সেটাই জারি আছে একটা ছোট্ট ব্রেকের উপ্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

এক ভদ্রলোক যিনি কিনা শুধুমাত্র গানকে সম্বল করেই বেঁচেছিলেন, শুধু সাধারণ গান নয়, সেই গানের মধ্যে ছিল গুরুদেবের ছোঁয়া। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট অসাধারণ সমস্ত রবীন্দ্রসঙ্গীত তার কণ্ঠে, তার উদাত্ত কণ্ঠে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছিল গোটা বাঙালি সমাজ। কিন্তু তার ওপরে নেমে আসে বারবার বিভিন্ন ধরনের

বয়কট থেকে আরম্ভ করে ব্যান পর্যন্ত এই সমস্ত খাড়া। কিন্তু তথাপি তিনি কিন্তু হেরে যাননি, তিনি তার মতন করে লড়াইটা চালিয়ে গেছেন এবং এখনও পর্যন্ত সমগ্র বাঙালি সঙ্গীতপ্রেমী মানুষের কাছে তিনি অন্যতম শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তিনি হলেন দেবব্রত বিশ্বাস বা জর্জ বিশ্বাস। উনিও অবশ্যই একজন অপরাজিত ব্যক্তিত্ব। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ওনার জন্মদিনে আমি গোটা রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আর ওনার মতো একজন অপরিচিত ব্যক্তিত্বের জন্মদিনে আমি গৌরব শেয়ার করছি আপনাদের সঙ্গে আরও কিছু মানুষজনের কথা, যারা কিনা সত্যি অপরাজিত। তো সেরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

মেয়েটির বয়স তখন খুবই কম, সবেমাত্র সে মাধ্যমিক দিয়েছে। সেই 16 বছর বয়সেই মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল। তথাপি সে কিছু বছর পড়াশোনাও চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল শ্বশুর বাড়িতে থেকে। আলটিমেটলি সে HST পাস করে। ক্লাস 12-এর পরে তার উপরে শুরু হয় বরপণের জন্য নির্যাতন। ইন দ্য মিনটাইম তারও একটি কন্যা সন্তান হয়। তারপরে অত্যাচার আরও বেড়ে যায়, এতটাই বেড়ে যায় যে তাকে সেই ছোট্ট মেয়েটিকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে আসতে হয়। তারপর শুরু হয় নিরন্তর সংগ্রাম। আলটিমেটলি HS পাস করার 17 বছর পরে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে বসে সেই মেয়েটি ক্র্যাক করে মেডিকেল, এবং বর্তমানে তিনি একজন স্বনামধন্য ডক্টর। এবং তার কথা শুনলে, তার কথা জেনে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, এরাই তো আসল অপরাজিত মানুষ। তো RadioBanglanet.com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে, জমেছিল অপরাজিত মানুষজনদের নিয়ে। আমাদের চারপাশে এরকম অনেক মানুষজন আছেন যাদের কিনা দেখলেই মনে হয় যে এরাই হচ্ছেন আসল অপরাজিত। তো সেরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে আরও একটা কথা বলার আছে, সেটা হলো যে এরকম আরও অনেক অপরাজিত মানুষ আছেন আমাদের চারপাশে। তো সেরকমই আরও কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করব আগামীকাল আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন RadioBanglanet.com। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে। আর আরেকটা জিনিসও আছে, যেটা হচ্ছে অসমাপ্ত একটা আড্ডা রয়ে গেছে। কালকে আমরা বলছিলাম সেভেন সিস্টার্স নিয়ে কথা, অর্থাৎ সাতটা সৌন্দর্যে ভরা বন এবং সেখানে আমরা ঘুরতে যেতে পারি। আর সেই তালিকাটায় সাতজনের নামও আমি বলেছিলাম। এবার সেই তালিকার মধ্যে শুধুমাত্র মণিপুরের কথাই বলেছি, কিন্তু অন্যান্য বনের সৌন্দর্যের বর্ণনাও তো দিতে হবে, তাই জন্য আড্ডায় আজকে থাকতেই হবে এবং আপনাকে চাই সেই শক্তি আড্ডায়।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's Save Water.
11: Shunchen, RadioBanglaNet.com. Banglar Gaan, Bangalir Pran.

রেডিও বাংলানে .com-এ আজকে সাতটি বনের সৌন্দর্যের কথা বলবো এবং মণিপুরের কথা বলেছি এবং তারপরে যেটা আসে সেটা হচ্ছে মিজোরাম। এই যে মিজোরাম সেটা হচ্ছে এই সাতটি বনের মধ্যে, অর্থাৎ সাতটি যে রাজ্যের কথা বললাম সেই রাজ্যের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে মিজোরাম। মায়ানমার, বাংলাদেশ, অসম, মণিপুর এবং ত্রিপুরা দিয়ে ঘেরা এই যে মিজোরাম যে ছোট্ট রাজ্যটি, সেখানে গেলে আপনি সুন্দর পাহাড় অর্থাৎ সবুজে ঘেরা পাহাড় দেখতে পাবেন এবং এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ওয়াটারফল আছে। আর সব থেকে বড় কথা, এই যে ভৌগোলিক অবস্থানটা অর্থাৎ চারিদিক বিভিন্ন রাজ্য দিয়ে ঘেরা, তাই জন্য এটাও কিন্তু একটা ঘুরতে আসার মূল আকর্ষণ। আর অবশ্যই এখানের আবহাওয়াটাও কিন্তু মনোরম থাকে, তাই বছরের যে কোনো সময় আপনি এই মিজোরামে ঘুরে বেরিয়ে আসতেই পারেন।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে, তোমার ভালোবাসার ঠিকানা।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

bangladesh.com এ আজকে ঘুরতে চাও আর একটা দুর্দান্ত একটা একাধিক দুর্দান্ত ডেস্টিনেশনের কথা বলছি এবং তার মধ্যে থেকে বলে দিয়েছি দুটো বন রাজ্যের কথা, রইল পড়ে অসমের কথা। অসমের কথা আমরা সবাই জানি, উত্তর পূর্ব ভারতের অন্যতম সেরা সুন্দরী এবং পশ্চিমবাংলার বলা যেতে পারে প্রতিবেশী রাজ্য। আর তার সাথে সাথে এখানে রয়েছে অনেক হিস্টোরিক্যাল প্লেস, মানে যেখানে হিস্ট্রি এবং মাইথোলজিক্যাল ব্যাপার একসাথে ঘটে। এখানে রয়েছে রাজকীয় ব্রহ্মপুত্র নদ এবং তার সাথে সাথে রয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং তার সাথে সাথে রয়েছে এক শিংওয়ালা গন্ডার, যেটা এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যানেই দেখতে পাওয়া যায়। তাছাড়াও আপনি কামাখ্যা মন্দির, মায়াংগ্রাম, মাজুলি দ্বীপ, তারপরে হচ্ছে উমানন্দ, ওই যে বললাম কামাখ্যার মতো একটা রিলিজিয়াস জায়গা যেখানে মাইথোলজিক্যাল প্রচুর গল্প আপনি শুনতে পারবেন এবং তার সাথে সাথে হিস্ট্রিও কিন্তু রয়েছে। আর সব থেকে আমার মনে হয় এই সাতটি রাজ্যের মধ্যে বা সাতটি বনের মধ্যে সবচেয়ে আমার খুব পার্সোনালি ফেভারিট হচ্ছে অরুণাচল প্রদেশ, এবং অরুণাচল প্রদেশ নিয়ে কথা বলবো কারণ এটা আমি নিজে ঘুরে এসেছি।

অরুণাচল প্রদেশ নিয়ে কথা বলবো। অরুণাচল প্রদেশের আমি যখন ঘুরতে গেছিলাম তখন আমরা 11-12 পড়তাম, একটা সংস্থা থেকে ঘুরতে গেছিলাম, আর প্রথমবার আমার জীবনে পাহাড় দেখা। আর এইখানকার পাহাড়, নদী, উপত্যকা এতটাই সুন্দর যে আপনি মন্ত্রমুগ্ধ হয়ে দেখবেন। এবং এমন একটা জায়গায় আমরা ছিলাম, ওটা অবশ্যই ভ্যালি, এবং যখন পৌঁছালাম সেখানে মনে হলো যেন পাহাড় ছুতে আসছে বা আমাদেরকে ঘিরে রয়েছে পাহাড়। এত অপূর্ব অরুণাচল প্রদেশ, আমার মনে হয় সেই জন্যই কিন্তু মানুষ এখানে বারবার আসে। তাছাড়াও কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টস রয়েছে, ট্রেকিং রয়েছে, অ্যাঙ্গলিং রয়েছে, বোটিং, রাফটিং সব কিছু। এবং তার সাথে সাথে আমরা জানি অরুণাচল প্রদেশ বহি হিমালয় এবং পাটওয়ে রেঞ্জের অংশ, এই জন্য এখানে বন্য প্রাণী, উপত্যকা, নদী, পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্য যেটা বারবার বলতে ইচ্ছা করছে সেখানে ভীষণভাবে ডাইভার্সিটি দেখা যায়। এবং তারপরে চলে আসি আমাদের আরও একটা রাজ্যের কথা, যার নাম মেঘালয়। অর্থাৎ মেঘালয়, এই যে সংস্কৃত ভাষায় যদি মেঘালয় শব্দের অর্থ খুঁজি তার মানে হচ্ছে মেঘের বাড়ি। তার মানে আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে ভেসে থাকা মেঘের মধ্যে নিজেকে আপনি খুঁজে পাবেন, তার সাথে সাথে পাবেন গভীর সবুজ উপত্যকা এবং বিশ্বের সবচেয়ে স্বচ্ছ জলের নদী। আর তার সাথে সাথে মেঘালয় গেলে আমরা জানি যে ডাউকি নদী, চেরাপুঞ্জি, তারপরে বিভিন্ন গুহা, তারপরে দোতলা প্রাকৃতিক সেতু সহ আরও অনেক কিছু আপনি এক্সপ্লোর করতে পারবেন। আর যদি সত্যি আপনার মনে হয় যে এই জায়গাটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করতে চান, তাহলে অবশ্যই মানে এই যে বছরের মধ্যে আপনাকে বেছে নিতে হবে হচ্ছে বৃষ্টি। কারণ আমার মনে হয় যে মেঘালয়ের বৃষ্টিতে ঘুরতে গেলে হয়তো একটু প্রবলেম ফেস হবে, কিন্তু এত সুন্দর ওখানকার রেনি সিজনটা, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে, অসাধারণ। সেই সময়টা বাঁচতে পারে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।